আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ফরা মিনিট ফোকেপ চকসি রেডিও কারজু কেদো আনারাডা ফান নীলি দুর্মিতেরন পি আদাব কে মেকারডম নাংপাজে রেক্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিকলো পিনিকে জাখং আচিকলো নিফাই ক্রেট্রক থেমানার নি জাইমেকে বাংলাকে এফএম ব্যানালং প্যান মেগাহাজ ভারুই সিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাবালং প্যান তা কেদো আনা যায় মেঘ নাংলিতুম আরজুলং ইকজি পিনি কন্ট্রোল রুম অলং সায়ারপুকে ডেঙাবাংফু ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি কারেং তেরন পিলাপেন বাংফু বাংফি কে পন কেবানা সাই কে ক্লেমাবাং সার্কলেং দিয়াথা সনসিরাম তিসো

কাংদু কার্ডমালো নং দেয় লংপেন আদন্থু রেংমের কিলোন আলোন আর জুয়েক সিনং আলোন আলাম থে পাই পিথে নিংমে টাংটেলা বংশ আলোন আর জুয়েক সিনং।

0: simatala tumke
1: kalang kalang
0: la pena ko la ken konat ma kenda ma ken kam la si don bula tumke bihe ko ke mehino chine la si la ken he a brain kang duk ke matha kang duk hu jong si la hai nang thek do long pulo te o mone pai ne puhan ta ne tala son lo po alam bang si chali rong pula
1: kalang
0: an ke mo ani si ke la tum tanang sarji ili tanang sarji
1: kalang
0: nge so mara din hu ke ili phan tala son lo ke nang lang le lo ama nang pi pe lo thang the lo la si a ho pe pen lang lo pulo tang te ni lu tum ta bang chok do ke lang le ga li sop ta lang he
1: kala
0: pens lang nili ek tom pen leg dang lok nili mu tu ma jat tum ta lang a por hu lo polo tang tha jar hor mu ta pi ki su hu ki un e jat ta lang kala
1: kala
0: la son tho se nili ma tha ten ke no nili tum e kar bia tum ke amun pi tum pen a ke a lok hai ang wong a chi thrak nang i do pula so a ke ne do ko prang pen la so a culture lo la so tradition lo a jar lo do kok lo ma se chakhi a son ge do che thrak nang pote ma sem patta men nili ten ke a ki sara tum phan ke sibelu ipu phan ipai phan ko son ma ching hon son thosila thumanta ing honang pu la si ka chingki le nang li ni li nang i la pen ka do ka ve so ma tum son an ke nang nang ni ne la pen nang tom ho che pet sap se pu tho phi se ta me nang phu ju an chulong lo ma nang phi ju an phi lo ma sa phi lo ma so that do wai phi lo ma ma te ko son lo ba dung an dam pen ji ko son son lo ho pi ni ke pi pi ma ho pu sta me mane loneliness typic mo lai se a por nang ni no li ta phu ji hai loneliness ta isia bemar majok tang ki bang ve than bang ve e aning karong huta aning arong duna bang ve ka che hok huta che hok duna bang ve aning ituk huta aning dugo duna bang ve sharing away pulo tang te la ke isika life span ta ti hek la pena la son thot mane a painful a stage ke mone ra tum life long ka velo ni experience tenka matha tenge di la si lam thei siwa tame jata me anjalo ma bisen ma ko son ma office pe nang le rok tame ba busy ra jong he ta nang phu ko son pini ke pusta me jat pusta me jo noni li ta busy pik pik se tame hem unan ke phone pini ne la la esa thik tikang long le lang an thik tikang long le lang pusta tame nili experience pe syang se than lo ha
1: kalang kalang
0: nili phone kuri ji hem ke do somar tum phan apollo pulo te pinon ajat non nang phu ha pu na thuing ni re lo klo phit ma pi ma lang on tu ek ajat tu pu kai ke mata nili la পর হে যম বস্তু উন আন কে নিমে থাং ফান্তা লা কনসিয়াসলি সি এক্সট্রা এফোর্ট নাং ক বিজি পিক পছে তেনে দেতি হে
1: কলাং
0: সিতা মে সি কনসিয়াসলি সি এক্সট্রা এফোর্ট এন পেন্সি লা সো পট কে কাই কে তা লাগি তানং তে রিমাইন্ডার আসন তা মে এ মোবাইল পেন তা মে অ্যালার্ম পুস্তা মে কাছে টক পেন পুস্তা মে পি মে নে ক্লেম মি দোলাং আই দো ওয়াই পি নে তা মে পর পেন পি নাং কক তিল আসে ইসিয়া রুটিন আ শেডুল আসন পে নে আ ডাইরি সন তা মে চি মেইনটেইন টি চি দি নি লি হে দি
1: কলাং
0: আসে মো চি তেনে দার না পপ an galang long bitikang hup lo pulo te bang vi phi pulo te kalili kalang lang nang chole po cheprang da cheprang lo
1: kalang
0: ala ada prang pokang se ke chunaiya dawai se chu molom ke la sono nili bang ma dat man ang pokang se ke chunaiya dawai bang chu se han chu et ha a ke ne ado an chu dat ke chunaiya bang se pokang se ke chu i pu pa ma se nili la pu ke cheprang ple lo la parine po ma se nili bang wes ta me la so poran pinoi la so por an pinoi pu la son he la tablet mo khata সি আনি ফাং তালাই এটিক আকর সি এটিকে লাগে বিহাই হে দালো মেথা রুম লং সে বক্স লং সে বন টেঙ্গাং হের সে আদাব লো পুলোতে লা লা লা পোলা সন সে থানে গাং টিটিল লাপেন আকো নিলি কে বিলিভ তেং লোকে তে লাপেন আকো সন থাক থাক লো খ্রিস্টিয়ান তোমা বাইবেল লং মত দো কে দো হে দিয়ে বস্তু তে কেসার তুম ফান বা পিয় পো তুম ফান কোয়ান মাশালা না লা আনসে আছে থে তাকে দিং হের জু মে তাকে লং পুডো লাকে বাইবেল লং সতকালি লো আজাদা ধর্ম তালা সি বিলিভ চি লাকে সারপিউ সাবুরা পেঠে মহাং না পথাক ওয়েক নং পথি নং পদিং ওয়েক লাতুম সি নং কে ইরি নাও ডং সে কিং কাম কছি জোরত নং থান ওয়েক সে উহিত ফাখি লাতুম সি নং সিনি বফ্রাং না থান ওয়েক নং কা সোমার তুম মফি কে থেক মুনাক পু সে তা মে তো পেঠে আ গিয়া না বাঙ্গে সোমার তুম সে আ কে নি পু হে হাফি অং নং থেক অং নং থেক অং পু সতা মে কে সার আই আথে লাতুম বাং পেঠে সে না লাতুম সে নং ডং ফ্রাং উহি ফাখি ইয়াং সিনি বফ্রাং সে উইজডম বো হর মু কে লাতুম নং থেক মু ইলি ফান
1: ফিলো
0: নিঙ্গে জিপু মেসেন পোলোতে দেখবো নয় মেমে পোলোতে লাস

0: 람 kithi pini du pusta me nili matha tenke nili aka pek to alam nili chiri am den sa nili theklong nili pae ke do hutala son dite gari un holo polo tang te bhara gari toy po un e pusta bhara lo dun po la ke sa ka sa ra un teng thum nam po la ke sa chin tok chot ta me nili pe sa tung ke sa ro lo a jak tung ke la tum han ta advance pe na ne ke ne po hang po la pe so pang ri pini du pusa nini tho prang pen hang po nang pa do dun hu pong la tung pa ni tung ke thang a thek the thu mega ve no ve পংকে নিতুম পু পংকে নাল নিতুম ভান নাং তু হাই কাম নাং ক্লেম নই পুকালি আ প্রেজেন্স হে জি আলাং তুম কি দো আ রাহি প্রেক কে সার তুম গা রাহি মাসি প্রেক লা সি নন হেম লং পুনো তা মে কে সার তু টিক কে রাহি ব্ল্যাক ব্ল্যাক দাগ জিলা তুম কে থাং লে ক্লেম দেখ থে সে তা কাং হু কাং হি নাং কে লুত পুস্তা মুনি দো আ কে সার তুম দো পলোতে এশিয়া কা ফেরে দো লা সি আ রাহি দো লা সি লা সন থট সি আ তুমা বে তাং লো পলোতে আ বিভাং পুনার লো মা হয় নিং চি থায়া আ দিম তা বিদা দাং
1: কপাচিং হন জিয়া ফান স্কুল পেন পুনন সরকার পেন গুপি আসাই কি দেং সে মেজি লাহো আর্লিঙ্গি সারা তোমা ফান কাপে কয় রক রে দে ফান
0: আসাই কে দেং আসাই কে দেং বাংকে হনোনা মাত কে নিলি পুঠে কে দে la mupen pubom se awareness campaign la pen seminar pe neta special la so topic a puthak en pen rong rup pusita me la pena ko bihek koi ke supong upbringing upon depend pek bihek la mupen ili ga charli ge jat no se ta me hemalong si ge charli pang cheng cheng e pai pupen si charli mal ta nili yang thano la se sarpisa bura tum ta me to so mar tum ke me tum ke mhang the inbound pens ba mhang ke the pens ta ke me quality do ge do he ta me la tum a phan jong si ke the ding hun groom dun de non son lo la hana rong son asta di ajha hana rong tum son dola tum han support pp akrap pp polo te ke dam nang ya teng nam de de la si ajha ka tum ke to mi sen mam ha tek pen da me mi sen do seta so mat ke la son ya de la pena ku mi sen a po se mi sen ji pu ge thang garanti a vela tum han ke mo la companion pu ya company he jong se a ke no friends along jong se involved dun de lo tang te hala tum pi ma ke than lo chi chi ni lo ne no pu sta un e de po la মানে মোরেল স্টোরি পুহে সো নাং পড়ি পো লা পড়ি দে রাফি কপিল নাঙ্গ চিনি নাঙ্গা বুঝি পু মোরেল লেসন কে লান লান হ্যাঁ সোচিয়ালি লং পিক নিলি তুম হ্যাঁ লাসি স্কুল লং তালাকে আহলো কে নাং সতা মে ফার্স্ট কে পাংচিং নাই কে নিলি মাথা তেং কে লা পিয়ে পো তুম দা আম বো মাং থেকলো তে বুঝি পো থেকলো তে চিয়ালি পো পু এরি পুপলো পুলো তে লাকে মো পিকাং তাং তাং ফিগে আলি আলি বেলে কি বি হেড পেন্সে লাগে থানু নাই গ্রুমিং হ্যাঁ দি লাগে লা আপব্রিংিং গা পথে পদিং উপর ডিপেন্ড পিক কং এর নিগান ঠক লাহে দিল আদাব দাম লোপ আফু বাং কাইতামে কিবা চিঠি দাম দে ফ্রাং লাফান মানে কিস দুন্দু চিঠি আর চিচাক সে পেনম গে থেলো মাতি মামা ফুফু গে কাইতা নি ফান আদাব দেন কিস দুন ভেরতি নি চিচাক সে অং পসে নাং কাং হন নাং ফান সাবুরা পনা চিচাক সে নৌরো লা তোমা কে সার টুঙ্গে লা সনলো নাং কাং হন আর নাং জং সে নি হন দুন দে নাং তা কিস দুন দে পলতে মু নাং সার তে নাং ফান তালা সনলো নাং হন হে দেট পু নো নাং কাং হন হে সন পোমা নন বাং প্রবলেম আদাব তাম মিথাং সেন সেক চিপি দাম পম মিথাং সাক দাম পম মিথাং সে কিস দাম পম বাই বাই পিটি কাং পো লাসি লাবি হেক পেন্তা লাসো কে থান হেম পেন হেলো লাসো কে এজুকেট নেই লাহে পট কে আসে হেম পেন জং সে থান থে লাগে আপাই সে থানং পো পালাম কা কালি লাগে আপু মানে থানাই আপাই পো লাপি পো মাসে থানং পো লাগে উনান কে লাসে পর ডলিং লালো লাপেনা কো নম্বর হিন্দি কে মুপা নিলি নাং থালো নিলি তুম স্কুল বিওলং নন বস্কো কিদুং কে নিলি কে লা পেনে হে আপ টু ক্লাস 4 মোরেল ভ্যালু সমুখা লা লেসন মুখা আদর্শ এপিনে 10 রুপিস লা সন হে বস্তু হে জং কে পুছু নাম দো নাম পো সোনাম পো কে এভরি স্যাটারডে রা চংহং পো কে লা সপত পিয়া লেসন মা পিনে কে পুগা চালি লং হে দি জং নাং লা সন লা সন লা সন লতে আর নাম নাং ফানং বিসার পো পুসতা মে বা নাং আপি পু ফানসিলা না নে দে না জয় নে আমি থাং তা লা সন ল পু হে ও লা সন আমি থাং তা ফি আন কে হির জুমে লং লে দেলো আফ্রিকে এ পিনে বেগার্স হে জোয়াং জরে কে লং দেলো পুসতা মে হে আসো সো লা সো পট সিনি

জয়মেকে বাংলাকে এফ এম বেনালংপেন মেগাহাটস ফারুইসিরা টকবরা সেরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ এলংপেনতা কেদো আনা যায় মেঘ নাং লিটুম আর্জুলং ইকজি তংটে ননা দুনথুয়া যায় মেঘ দাম ইগলো নাং কার্বি লিরমিয়া লুন লাপেন আলামথে যায় মেঘ লবং সং দেং এলংপেন আসন সনা লুন আর্জুক সিনাং দোপলঙ্কা কংহন মতে রাত পাচিনি নে কংহন নিং আর লোপেন কামাথা বিরটা চালা নাং পিতে নিং সামজি পুয়ালামথে লুনসে পি কাবেরী রং ফার পিপেন কেপেজ কেপাজের মিয়া লঞ্জের আর্জুক সিনাং আলুনালামথে লং লোনে নাং বিরটা তংতে আলাংলি কিলোনা লুনলে নন আর্জুক সিনাং

হিন্দি লামার জানা লোন আং দেং আলং পেন আদন্থু ফোর্স টু লামার জানা লোন আলং আলোন আর জুক সে না আলোন আলাম থে ইশারা লবং স লোন কিলো নবং আরমান মালিক টাংটে লবং স লোন আর জুক সে না

হিন্দি লামার জানা লুন আং দেং লং পেন আদুন থু দাম মারো দাম লামার জানা লং লুন আর জুক সিনং প্রীতম লাপেন পাপন তুম কিলো নালুন আলু নালাম থে জিএ কিউ টাংটেলা বাংসো লুন আর জুক সিনং

হিন্দি লামার জানালুন আং দেলং পেন কিপাদু সিয়ালুন আর জুইক সিনাং ডিয়ার জিন্দগি পুয়া লামার জানালং আলুন জসলিন রোয়াল পেন কিলুন আলুন আলুন আলাম থে লাভ ইউ জিন্দগি টংটেলা বংশ আলুন আর জুইক সিনাং

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদে আগলে আবেদ সেলাংমা আ যাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নং জিকে
1: লাদাগল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকি আকাশবাণী দিফু তংতে নোনা দুনথু আজাই মেগ লং দাম ইগলো না লামজি রাজাই মেগ লবং সো আজাই মেক আং দেং আলং পেন কার্বি আতুম ইপিয়ালাম কানিং জে আর পু পুথাক রামেন ইং টিপেন লামজের কে থান আর জুইক সিনং
3: এমে থাং আলাম কাচিনিং জে থেকবের জি আফানকে আনুতিন আরে ডেংসি আর পুডু পির্থি আলং মনিত পুলোতে আনুতিন সিতামে এসিয়া খাই আমনিত মাতে আবাং ফুবাং ফিপু ডোবেক লাসনসি ইনুদ আউসু আমহাং নাং থেকলোতে হালাবাং সু আউসু কেচেং সি কাছালি মাতে কানিঞ্জে চেং আলাম থেকে আহক আহক হিপুসিতা পাই পুহেন লুপুসি মনিনাতুম কাছে থান থান

atheke epai hanlo ekepahachi abang lapen inningta kaching samnai abang epai si epethe epadingji lasansi elam ekita ethan paprangji nasi epi alam kapachethekji aphan kechengsi inodau sualam pachethek paprang bameji pulote apai lapen apuari dengsido langdam pulote alamta ahokta ahok athe aprang prangke api apuatum bihekpen methalam kachethan peme peme ajok methalam kachethek thipuke avipinasansido bonta nonke halaso bang chikirla phitsi bang asamis alam english alam hindi alam si kachethek paprang atheke nonmalomke technology puahin ka paprang pika jok mobile tv hai hui along pensi kachali dun ka paprang prang lo kachari dun pusitami methang high school ka vedet ajok bihek pensi english alam lapen asamis alam ke thek ka paprang aprang prang ke apia potum si asumara phan kachethan paprang bonta nonke kachikir like phita jok osumar si apaya po phan kachethan asan si manik detlo athema apaya potum kangki alam ke arju thek the mate arju thego epu ajok ausumar abang ke thek kachini paprang english lapen hindi pensi nijerong titipo lahe huya lam pensi apia potum ta asumar phan lamboi pidon rong titipo lapusi ausumar abang amethang alam alar hindi english alam asamis alam si thek paprang rong titisi nangman elo lanchot kali kachali ka vepin apia potum ta asamis alam lapen english alam antat thek det simanlo nonapor lapuson si apia potum ta asomar phan hindi english alam pensi kangki paprang rong si man erason lo langdamik sinang nonapor kitok kachiton iki abang ki apia alam lo nonke methang alam kitok kapichok igi kali kaninji anta pechok thek thepin pin na san sidu lake nangli hem pupilo nili hem pupilo ke angdung atum ma hem ke lapuson si nangdu etlo lo kachali ka bi atum ke ave pulo sita kachali ke do atum anta ne pi alam ne chinghon che nam puke theklong hor lo lapen tokta to hor lo bonta lake alam the chot si nang manlo adab ki iki thur pen cheng lok ha aju amek jang lot anta bang khai alam ka paju pen lok si lam ka chingki ka chethan ka pe chok ji adab pen ka chingki alam ma sap so chethan da miksina api apo tum chipu po o somaring thur non sarpi sarbura baby ko posita serlina po songsara pai posita ladak thang pudama thai ave athe penan so bang chehang aling chehang ek po sita un an pen ke methang alam pen ka chehang wet chikimi merlin serlin jakong সারমন থুর্নন পাঁচ বাজিল ছয় বাজিল থুর্নন মালাম সো স্টাডিরা ব্রাশ মারিনন সো কাছিং থি পুপেল সেভেন থার্টিলতে স্কুল দুজি হানকে হালা আলু ভাজি ফুরো আথে জাংঠুকানু পুকে পুপেল আনবেদ দে আনতা লাপেনলে আনঠু ইনন পুপো লাসন সি ছেংপো নালুসুনি তা লাপুসি কাছিং কিকি লাসন সি আনালো তা হেমিসি চিংকিপো ওপায় পিনিকে মার্কেট দাম নাংজি সীতা বাং ডাফ্রাং নাং আনি কাং সামকে পয়সা কাপা থুদো দেই হাজার ইসিয়া বাং পুপো আপো সীতা পুদুনপো নাংপাই পেন নেতা বজারকে দাম নাংজি আকাম দলিমা হ হেম আবস্তু কেনাম দাম নাংজি দো লাপোসান সি চিংকিপো হিথিলে দামপো সীতা বাং আখাই সাইড সে হা হিথি আজু কুলাটা হেম ফুলে আলেং আলাম থেক পোসিতা আলেং আলাম পেনকে ইংকি কে সি আসামিস হিন্দি আলাম পেন সি থেক সেয়ার লাপেন থেক থে দ্যাট সীতা চক চক চকচি চে পোসিতা লাহাই আলাম পেনসি ইংকিপো আহক পেট নিলি কাছিনি দাম লাপেন কেথেক দাম লং আটেঙ্কে হালাহাই আকুলাত আহেম ফু আতুম কাছিং কিলে থেক পেটপে পুসিতা কে অংডুং আতুমকে আরজু থেক লাপেন পেন আন আতুমকে এথাক তা এথাক থেক লাসন সি জিরপো জিরপি লাপেন হেমি সি আংবং দনরাব আংবং সীতা আজাদ আলাম তা থেক লাপেন আদুয়া হয় লাপেন তেবক তেরাই মালম পেনা আন বাং আসো দু পুলোতে হারাতুম পেন কাছিং কিওয়ার আবে আজয় নি নাপুসন সি কাছিং কিপন দুদু আদুয়া হয় লাপেন তেবক তেরাই বাং আসো পেন কেদু কাছিং বই কুং আজক আপু আপাই আফানলে মা বা পু পেহাং হি পো পাই পুলে পেহাং পুসিতা আসমার আফানসি মা সো বাবা পু হাংথুজি লাপেন পেনা আন আতুমকে আহেম প্লাংচাত পুলোতে পাই পু পু আদিম মা বা পুসি আসমার আফান পেহাংজি লাসন সি কাপ্রেগ আতুমতা আনিং রুংডুন দেট তিতি কাছিং কি আলাম লাংদাম ইকসিনাং এই বাবা আমুক সালং আপু নাং পিনিকে সানডে লোকে তাত যাব লাগিব নেকি নহলে মোকে লং লে দেট লিজি লাসো আতঙ্কাটা নাংলে সময় আবেতে ভাড়া মা মাতে বাইক আজাং থু কেথায় আফান পয়সা পিদনরা বাবা লে

পেদাম নংমা মাসলে পেদাম জি সেটা আজির পি নামিপো লাসি কি করিম পেনাপকে হোমবার ইতুম অফিস দো ককে দাপুজি লাসনসি দোথুলাং এই সার বুড়া নন পাঁচ দিন ছয় দিন নে মাতে এক সপ্তাহ আফিল নাকি ইতুম কেরা মাতাং কালাপেন কারেন আবিল দা চেথন দাম নামপো বন্ধেই তুমি আবিল নাংকেলে আতেং পুলোতে কেরাম আপটকে হাজারকে থমরা ২২০ রুপিস লো ইংকে কারেন্ট বিল আবাংকে ৫,২৮০ টাকালো লাসি লাসো একদিন দুই দিন আং বংশি পিদাম দেট মাতিকলো বন পুপো দা পুসংসি জংহেলে এলি তুমালাম চিংহনাংজিপু নিজে সিতা পেনা আন্না তুমকে আহেমকে ল পুসংসি কাছিং কিরং রং আজকসি এলি তুমালামকে চেথেকথি বমলো তাংটে কোসংসি এলি তুমালামকে চকলিম পেন কানিংজে একথেক পোলা পেন কাপাং বো ইক এ প চেথান দামিক সিনা কেচেং সিগে নাংলি নিলি ইনুত জংসি আহক পেট মেথাংলাম চিংহনিক বেগ পুলোতে ওসমার আর্যুথেক থেকে আফি আলাম আথে এলি তুমকে আপ্রাংসিকে মেথাং আলামসি কাপে থেক ইকনাংজি লাসে আপ্রাংসি ওসমার আপি আপু তুম মেথাং আসমার আফান মেথাং আলাম পেনসি ইংকিনাংজি লাপেন থানাংজি জংদামসি নাং মামি দাদি বাবা পোয়াদিম পো পাই সুসু পোয়াদিম রড রড ডগ পোয়াদিম দোদো থানটু মেথান কেট পোয়াদিম মেং মেং আই লুলু ঝাড়ু পোয়াদিম আর ফেক লাপসি থানাংজি আথে লাসো কেথানা হরলে থেক থে সিতা লাপসি থেক বম্পো ইংলিশ পেন কে মো থে ও আফি লোচালি দোলতে কে থেক থে দেছি আলাম আমার চি আভে লাসনসি নিঙ্কান আর জনালং আছি ক্লো লাপেন আর নি আমেন কে নন্মালম কে ক্যালেন্ডার ডো এক পিক লাপেন কাপ্রে কাপ্রে আহাম ফাং আসং পেন কাপে ক্লাং লাপেন কাউন্সিল পেন কাপে ক্লাং সিতা হালা হায় আ ক্যালেন্ডার নাম ইক পেন পিনি কপি আনিমা নিফাই কো আনলোমা লাপেন কপি আছি ক্লো লোমাতা লাং ইক পেন মেথাং লাপেন ওসমার আফান্তা লাসুয়া টেং কেথান পনসি কেনাংজি জংরাম সিনাং পিনি কে এপ্রিল ফোরটিন ওয়েনাসডে পুসিতা ক্যালেন্ডার লাং পেন জাং মি নিফাই খ্রিপলি থেলাং আনি লো পুসি থানপনাংজি ওসমার কে ইংলিশ স্কুল সি কাছালি পোলোতে আর্যু থেকথেরা তাহাই লাপেন আসামি স্কুল সি কাছালি আতুম পুসিতা লাপোসন ডো কক তাহাই সিতামে আপু আপায় আতুম আবাংসি উনআন কে থান পাংছেং পনলু পোলোতে কে থেক থে ইক দেজি আলাম আমাছি আবে আদুন্থু আবাংকে হেমি সি কাছিং কি কাছে থান আলংসি উনআন কে মেথাং আলাম চিংকি পনাংজি আথেমা হেমি সি আলংকে বাংখাই আমাছি আবেল লাদাকলে এলি তুম মেথাং আলাম চিংকি কে তে কনাছি কাছিং কি কাপে চক ইজিলাং দাগলে কাছিং কি পে চক ইগলিমলো পুলোতে ওসমারা তুমকে দাগ পেনসি নং থেক দুন ইগবেকপো লাসি কাছিং চেক কাছিং টন কাছিং থিলে ওসমারা তুম সেলেলে পিক পুলোতে আপায় আপু তুম চিং টন পিক বন পুসি মনিনা তুম পুডেট তিতিল আঠে ওসমারকে আপি আপু আতুমকে থানা লিংসি নিংজে জি মতে নং চালি দুনজি পেনা আন আতুম আফানিলি থেকলং মেথাং আলাম থেক দে ফিতা বাংলামসি নিংজি দুনজি জংদামসি নাং ২০০ টাকা পয়সা নাংপারাম থা পুপো ইলি এবং ক আনল ২০০ টাকা কে পুলোতে ফারোহিনী আতঙ্কা নাংপারাম থা পুহে পুসি এথাকজি লাসে ইলি তুম আমনিত পেনা আন আতুমকে কে থেক থে গালি বাং আলাম নাংকি লুট নাংকি জুম অং আপসি মেথাং আলাম মেথাং আমাসি কাছি পাংবু কাছি নিজে সেলেটপু চিনি দাম ইকদাক ডিম ক্লং হাওয়ার হাপাত আমেন পুসিতা মেথাং আকার বিয়াংলং পুসিতামে কপি কোসন পেনলনে কে অংডুংকে বাঙালাম পেনসি অংমুনা কাসন লাংলাম ইকসিনাং আংজক পানি আদিম আনজুক পানি সাংতিলাংসো আদিম বালিজুরি বালিজান আনাম সারপু আদিম বুড়া পাহাড় দেনারং আদিম দেনগাঁও বলঙ্কমাজি আদিম বকলিয়া টেকেলাংজন আদিম বাগপানি পাকলঙ্কাম আদিম ভেলুঘাট হাজাংলাংসো আদিম সরিহজান লাপুসংসি ডপিকলাং তাংতে লাহাই আলাম কমাতসি কি এরিগল এলি তুমা আখাইমা বাং আখাইল বাং সিকিদু পেফ্রাংমা লাহাই দিম তাংতে গপিও পড়ল মাথা দামলোতে কেহাং দুঞ্জি নিং কেহাং মাতে বাং আবে কিদুনসি নিংহাং রং পুমেমে লাসে ইলি তুম আমনি দা তুমকে মেথাং আমাসে এলামি কি কাছে পাংবু কাছে লাং সেলেট মাতে কানিং যে সেলেট মা পুমেমে আঠে লাপুসন কালি পোলোতে কপিও পড়ল বাং আলাম পেন নিংজে রং মেথাং আলাম পেন দোক কফিতা লাসে লাহাই তা ইলি তুমকে ইসি এলামি কি কাছিং হন হে লাপেন কাছি পাংবু অতোয়ার পুসি নিলিহেন পেন পুদামিক জি নন এসন আলাম চেথান দামিক সিনাং বাং আসু তুমকে মেথাং আলাম চিংহনিক পিক বাং আর্যু থেক নন আর্যু থেক থে নন সিতা মেথাং আলাম বেনসি ইংকি আরে জি থাকদন আরে জি হরমু হরতারকে নাম আলং আন্তা আ মেথাং আলাম বেনসি হাংজি চিংকি জি বন্তা বাংকে লাপুসি পিছুন পনবম নন পুটা বাং আসু তুমকে নাহক আপির থে রে দোষি

ta ko an ana kaya philone pusita methangalam chitengni ni jongdam sinang bengali assamese bihari mizo lapen nitur mate south indian akhaipu iletumkipu tamil telugu malayalam lapen kannada alam kanijetum latumke bang arju theknon arju thekthenon amethangalam pen si ili dokok sita chingki areji lapen ili ethebak chongkidunlo pulote nangta thekma pupo nainki areji ইলি লেসন বাক আর জুলোতে ইলি তুমাসন গালি এথানিক ফিজি এথান বর ইয়ারে জি পাকলের থেকথি পুলোতে লাসন সি আজাদ লে আর জু সীতা এথান পেমেজি বন্তা এলি তুমা খাইয়া তুমকে বাংনাং থেক ঢুন্ডে জি মো চিপেলাম সুলং লে দেজি মো ইংটন শেয়ারলোতে নাংচার দুডুন থেক দেজি পুপো থানহা হেদে তিতি লাসো আনিঙা বাং ইলি তুমালং পাবেদের নাংজি লাপেন হিথি কুলাত পুনন বাং আলংরি বাঙা হাওয়ার কালি পুসিতা মেথাং হাওয়ার আলং রি আলং আনকে মেথাং আলাম পেন লক্সি ওন আনকে বাঙা খাই পেন দা চিঙ্কি জেথান পনাংজি থেক থে পুসিতা ইলি কানিংজি আলং পেন সি নাংথেক দুন পো লাপেন থানসি পেথেক পনবম নাংজি পুসি নেলহিন পেন মাথাদাম লাহাই পেন ইলি তুম আলামা কি আনসো সে চান ইকজি পু পুদাম উন ইলি তুম নহক হক আবিরতা কাপি খ্লাং আলং থেক ইকলংজি ফেরাং কি আতুমলে আসামি সালাম পেন আরজু পুসিতা বেঙ্গলি কুর্জা আতুমকে আমি থাঙালাম সি চিহুম ইগলকজি বাং আর্যুথেক আর্যুথেক থেকে চিনি নিপিনল লাসন সি ইলি তুমতা বাংলে আর্যুথেক থে পুসিতা বাং আল্লাম মতে আসামিস আলাম ইংলিশ আলাম থেক পেমে মে পুলোতে মেথাঙালাম পেনসি নিংজি দুনজি মেথাঙালাম কে থেকজি আফানকে ইলি তুমকে বাং সি এহেম বাং পেনকে এথানা বাং আবে ইগলো ইলি তুমালাম কানিংজেলে কে থেক থেক আলি এবি কাছিং হয় ইক ইয়পট লাসোয়াজকসি বাং আলাম পাঙ্গ ই কুং টিটি পুসি নিলিকে চিনি দাম লাসে ইলি তুম উন আনকে মেথাঙা হেম পেন কাইকে বাং আলাম পাজু ইক এ পিন পেন এ বে চিংহ ইক নংজি কাপাজু জে আফান আনি বাং লে বর ইলোতে কাছে থেক ইক ইডে জি আল্লাম আমাছি আবে লাপেন অসমার আতুম আন্তা নাংচালি দোন ইকসি থেক পেজি ইলি তুম আল্লামা কি আফান লকে খ্রুং সাই আমাই মাতে সেমিনার ওয়ার্কশপ চব্বিশ সেট সেট নাংজি একে নাং সট আবে পুসি নিলিহীন পেনকে পুদামিং তুং দো নাংজি পুসিতা কুলসি আকে চক সিমা কংসির দাম লামলির লাপেন লুন লামহাই হুয়া ফুটাক বিমে আথে মেথাঙা লামকে মেথাঙা মাত মেথাঙা হেম্পেন্সি চেপেথেক নাংজি চারি নাংজি চিঙ্কি চেথান পনাংজি কার্বি লামেদামাই পেনছেংলক কাপড়ে কাপড়ে গাতুমকে এলি তুমাফান বিদি সরে সি ইপি ইকচজি আংসং কোসন সি কাপেলি দুন ইকজিমা সি এজাপন ইকচজি এলি তুমা লামা কি কাপাংছু কানিংজি কাছে পে থেকে আনুতিন আরে দেংসি লাসি ইলি তুমালাম আকি আনসো সে আকাঙ্ক্ষু অকার শিখ আলাম চার্লি ইকজি চেপে থেক ইকজি পুলোতে রং আজু আকে সার সারপি আতুমালং পাতে বকদাম ইকনাংজি কার্বি লামেরা মাই লাপেন কাপ্রেক টক বাং আতুম কাপে খ্লাং পেন আনা কিতাব সালাম থে লামজির লামচর লামারজং লামতাসাম লাপেন ফুরকিমো কিতাব হে হুই নামসি এমেথাংটা লাপেন এসুমার এসুমার আফান্তা পেলাং পাপড়হি তৈনাংজি আবে ইংহ ইক নাংজি আনসি ইলি তুমালামা কি আনসো সে ইংচো ইকজি চান ইকজি পুসি নিলি মাথাদাম

আসামিস লামার জানালুন আং দেং লং পেন আদন্থু গঙ্গা লামার জানালং আলুন আর জুয়েক সিনং জুবিন গার্গ লাপেন পাপরি গগোয়ে তুম কিলুন আলুন আলুন আলাম থি হোসা হোসা লাগে লাপেন লাবং সলুন কাবন্দা বং অভিজিৎ ভট্টাচার্য টাংটে লাবং সলুন আর জুয়েক সিনং

0: লাকে আকাশবাণী দীপু তংটে নদন্থু নিঙারলো আলামথে জয়মেক আংদেঙ লংপেন ময়না রোহাংপি আনিঙারলো আলামথে আর্জুক সেনং
1: কারডম নীলিমেনকে ময়না রংহাংপি নীলি হেমাচলকে প্রদীপ তেরাং নিরংকে রংমিরদান রংফারা রং লাসি নীলি তুমগিলাপু কেবর ইপেন্সি হেম চুবুচি বম বাহিনী তালাপু চুকলেম পেন্সি সরকার আবার সাইকে ননাঙ্কে আবেলাং হেমাচর টাপু বর ইপ নীলিতালাপু সেল হেল্প গ্রুপ লং আসাবাসু দুন প লাহাই পেন্সি অসমার পাচে পড়হি অসমারকে বাহিনী পেনসৈনুত আর সৈনুত লাসি ননমাতকে লাপুসি সুলি বম হেম পেনে চুকলেম প লাহাই পেনল পেন কেন যে জিয়ালামকে নিং লাপু ল যে চকলেম বম কেনে বম ননলমকে আরলসু পেনসু সিতামে চকলেম ক্লে পোলতে সুলিউন এ পেনসু ফানলে চতন দিং তা দরদে কে লাসে আরলসু পেনসু সি চিরাপ প লাপুসি চকলেম বম ননলমকে মনে তা আফাইকে কামাপ

0: to jalo pot la ta kuri dun dun he mani aprang me na ki dru la hai bai ning hang o ma ti amat la tai me thang pen jalo
1: kalang di choro parlo tang ti la nang li hai sai ki klem ki nang li nuwet si klem pon ma ma ti nang li dong nang ke chirap tu no bang pa tang pi sa mi do
0: makeup la hai long bai ni jer pi not pen bahini chira bathema ahot pen ki halloween pen ta nang contact tum dok tik ma ti di non son dok mukka tang ho hamren tang ho mane la hai halloween ma ti po ajha ka dim long bang ke joni e jo sang nang ko ko ti ta do ko ko ti ma ti pon ke so arlo invet travel kuri ke mane sap o me thang ta he phir hik ta do ko ko ti po ba che ma tha dok po se jer pi pen bahini ga chira do hai di lasi bangini si dam dam tija lo ke hello pusita mera makeup ka kori bang hai po baking bang ne me thang ma sin invest si claim de tija lo
1: nang di tang di la nang li pu raji japa mara hin ki nang li bag pen mane nang li ning hang upus nang li me than pa chi pon kala tang di nang li seke la buson ta ki en pon du ma
0: training hai ni en ipin lang ng pusima tha bom hai sita me non mat ke ni en ilang na hokta ne me thang pen mane ning hang mat si pu claim lo la lo
1: tang ti lang li nang li hemlong ma sikulat chibi pon ma ma te hemlong tang ti nang li no head jong nong head jong nang li than pa chini pon nang li kek ta mi semar pu tang ti nang li kulat chubi pon do ma ma te nang li hemlong ben semar pon no
0: hemlong ben ma semar mar kulat a velang mane khuli ji pu ma tha ki ma tha bom se ta mi mane a planning ke dolo he en ta mi non mat ke ka li lang mane asi hem ben mat si ni li bang ke pu order hai en pon ki isi pen ma tha dam lo plote itum home bag bang si bisi hygiene ma pasi nili ma thadam he pipot ma market long plote ada pen bang big tang ba tumi pen lo ma big tang la haita dukok ti ma didi aja ga dim long bang ke seta minon il nili tum home bag plote advance orders en en lo he like 3-4 hours ke nang ko ti ma didi po 3-4 hours aprang mane order nang pilo plote li fresh bakery people mati la se mane hem pen masinon mat ke po order hai en bom ti he
1: ni li bang so sai bang nang li nuvet si klem
0: pon ni li ni nuvet la hot pen ni bong tum punang sirap dun dun he pu side side kam an bang ke he the mane ang ton pen la baking icing kuri sob mane design kuri pasita mene me thang lo
1: nang li pipi ason nang li da kabon kaselam mate kabon ai pon ke nang li
0: avi la bar simple la bar de cake mukha se la ta me la da ba flavor ka prek prek do po ba pasita me cupcake sai ing par ke biscuits hai cookies hai di la varieties mento ne chocolate cookies to ha mento ne butter cookies to ha to son di la high order and and lai chalam
1: tang ti lanang li lai ke jorpon ki nang di online si jorpon ma ma ti nang li hemsi anu ka pekum tanang humri pen si nang nang pon di ti
0: oh pu adung rai tum bang ke pu nang humri po nang arju po am pare bang na contact ti he ako online da do ni me thang mane makeup pu no la baking pu no ta instagram pi chai do ma ti di po la hai long pen ta order hai wang oditi
1: nang di nang di tang ti la pu makeup di raji chepa marhin la pen te la pu ke ka selam ta nang la pu hini ko sun sang la por ga chipi lo
0: আহুত পেন কে জাহাক লং মাই কেনসেল নং কক তিতা দু কক তি তিলো নন সন তা আহুত পেন মাই চে অ্যাডজাস্ট দেট নং কক লদি মানে মিথাং কেরেং তোবার টাং দে লোমা তিলা সে প্রফেশন কি চুজ লো পনন মত কে ইন কে নন সন মেকআপ ফর এক্সাম্পল লাইক পেন আপ মেকআপ তা দো নং কা কন্টেক্ট ইন কে বেকিং তা দো পলোতে হে বেকিং কেক অর্ডার লাহাই দো পলোতে হলা বাং আদা বাসন সি নেই আনার লো টাইম কে অ্যাডভান্স পেন চিপা ক্লিয়ার লা পেতি মে তিদি পট লা আজো পেন বেক লাপ পো মানে আইসিং করি পো ফ্রিজ লং বি পিকক পো বাং আর্লি মর্নিং নাং এন পো কেক তুম বাং কে ইন কে নি নি মেথাং নেক্সট ডে মানে মেকআপ লেদাম নেই পুসি তা মে বার জুই দিতি জালো লাসন সি মানে চি অ্যাডজাস্ট পো নো আহুট পেন কে অ্যাডজাস্ট মেগিয়াং লং দে আর ও স্যাং লং লিপিন পিন তা দো দো হে নিউ ইয়ার হুট পুসি তা মে নিউ ইয়ার হুট কে লা নিউ ইয়ার কেক লাহাই অর্ডার দো ওতি তিমাতি বলা হাই হুট বাং কে মানে যে পাকস্ত দে নাকো গতি লৈ যু পাং থাং হুট পেনে সাং লং লে দে তিতি আথে মা হুট পেন কে আজুয়ান তা অর্ডার না কেন তুম দুকো তিমাতি মানে রেডিমেড দো মা পসি তা মেহেদি পলসন লো মানে চে পাদুক নাকো লে যো
1: তাং তি ইলি তুম তা মি থেক লং কি দো হর মু কেক লাই কি আনু তিন তা মি আনি হ্যাং
0: কালাং কালাং
1: তাং তি লানন সন ফুড ফেস্ট হাও মাতি লাসন রঙা জি লং লাপসন তা মি নাং লি সেল মারুন দুলু মা মানে বনাই পন মাতে পাকলাং পন সন দুলু মা
0: ও বাতাই সিবি কে বিদুন লো সামার কার্নিভাল প্রোগ্রাম বিবি মাতি দি আরবরটাম লং হে ফার্স্ট হুট মায়ং সেকেন্ড টাইম লাতুম কি বি হুট মায়ং নে হে সামার কার্নিভাল লং তাই তোমাক খোলা চুবি দুন লো মানে ওয়ান ডে হানচত মা দিয়া প্রোগ্রাম বাংকে ড্রামা লাহাই বন সোমার তুম হেদি পলা সহুত বিকে বিদুন লো পেনাং আন সেলিং দলো লসহুত লসহুত তা হেদি লসহুত বাংকে ড্রিঙ্কস লাহাই তা ভেরাইটিস পিদুন লো হে এন্ত মে মনি তুম পেনাং আন আনিং হ্যাং লো মানে রিভিউ চেলং লো হে মানে আনিং দক ওলো বুঝাত হে পত নিং ছাড়ং লো
1: তাই নাং লি লাই আসাই ক্লেম গিয়ে মোনাং লি প্রাং বুস্তামি নন সন কুলা চুবি পেন আনসু সে পাপ্রাং পন্থু জি লাপসন নাং লি নিং গে হ্যাং মাতে আকে মাং লাপসন দোমা

0: chok he sita me ko river ji kenang sot e kali clean up facial buhai bang ke he sita me la hem bang regular skin care bang ke kenang sot ni ki pudam ji pu bang ke he ing par ke non lom bang ke la munitum kason lo kachiri re joini pen la skin long black melasma pu pu he di black black spot do o ti ti he di arta do o eng ko pen he la bang ke mane sunscreen use ye pot ni ki pudami pe lage ni ke hem tum han anutin ando wen ni ge mane ke pamat ning hang der po he di anutin han le mane hanet heklok ta choi lo sunscreen use skema phedi labang ni kaita pulo lasi mane labang ke nang sot mane 20 plus or 22 plus age band lopote hedi non lo matum han ke ni lasi suggest ji mane un an ke sunscreen bang chi ver no mane ra ke skin care along se dam po he but makeup along ge dam de lo makeup and skin care ta prek lang mate di pola lo mane labang ke nang sot lo lasi la lo le pu dami pu bang
1: tang de la non so lo tum ki chama de li chepa mar bia long ba ta da ma sa long sa mi li tum thek pon long tang de la dak bong sumar u sumar tum ar ta gi jum hek tum sa mi chema pon di tang de la bang so sumar tum ka chema phan pini a product la son ka prek do lang ma gi use pon
0: ও আর্টা কম হেক আর্টা জুম হেক সো মার্টম হান প্লতি তুমলা এন বম প্রোডাক্টস হাই বাঙ্গে পা এন বন পে দেট সিকিমি মানে এতে মহালা তুমকে সো মার্টম গে স্কিন সেনসিটিভ পিক জিমে দিদি পলাসিলা তুম স্কিন লং হান কে ইতুম কে এন বম প্রোডাক্টস কে সুট সেলো লাস্তুম হান মে কাপ্রেক বেবি মানে স্কিন কেয়ার বা মেকআপ সিতা মে দোমা দিদি লাসন সি এন পন সিকে মে জালো আকো উন আন কে সো মার্টম হান কে পামাত মে দেট সিকিমি হে পুদাম এরলো পুতে লা পেনাঙ্গান আর্টা তুম পেন বাঙ্কে লাইক তোর 15-16 ইয়ার্স পেন বাঙ্কে করি কে থাং থে হে তা লা পেনাকে কম সমার্ট হন বাঙ্কে করি রে দেট সিকিমি উন আন কে কসনসি মানে হেয়ার স্ট্রেটনিং করি পোপ মানে মানে তুমি আর্জু দুন লং পো নিহাং পো চেপাকিং নিহাং তুম দো পোপ চিনি পাকাত কে পেন চেপাকিং দুন পাশু ডেমেজ লাভ তুম তা দো লা সো ডেমেজ আহিন বাং নিলি চিনি আনা তেং পুলোতে মানে তুমি ননসন হেয়ার কালার চিকুড়ি ও তুমি তা দো মা দিদি পো নিলি চিনি পেন কে লালো যে হেয়ার কালার করি এট পেন হেডি আফটার 2-3 মান্থস কে গ্যাপ বিনে আনসি আচু বাই চেপা কেং জি পুলো দে চেপা কেং রং জি পুজালো বিকজ দা হেয়ার কালার লং কে কেমিক্যালস তো ওমা দিদি পর লা মানে চু কালার চিভিত পেন হেয়ার স্ট্রেটনিং করে দুন ফির প্রতি চুকে লাগে তো তেলিসি ডেমেজ দেট পো এঙ্কে লাসো কা ডেমেজ হেয়ার আকো কিচেং পেন রিনিউ মানে আখি মে পাবাং থুই হান কে আনিং কান্ড নাং কো খতি লাসি মানে উন আন কে লাসো হরমু বাং চিরে চাচ্ছে কে মে মানে সোয়ারো তুম চু পাকিং নিং হাং সেটা মেহে যদি কালার চিবি তো এই তুম বলতে মানে আন প্রবলেম আবে হে ইংপর কে আজাহাক তোমাং কি হেয়ার স্ট্রেটিং করি এত পেন হেয়ার ফল তো দো ও দিতি পর লাসো হান বাং কে বেলেক কে সাজেস্ট থেক থে দে যে সিতা মে হেয়ার অয়েলিং বাং হেদি লাবাং করি ওইসি কে মে চালো
1: চোরলো তাংতে নন সন ওয়ালো তুম আচু চিপা কে ইংকালাং দি তাংতে লা পেনাঙ্গান তুম বাং কে ডেমেজ তে দিতি তাংতে লাসো কারি পেয়ারি ফান্দা মে লাসো আবার সাই দুমা
0: তো নন লম কে লা হেয়ার মাস্ক তাহ হেয়ার কন্ডিশনার তহল হাই নাই ক্লাং লো মা দিদি পট লাহাই ইউজ তুন লোপলোতে লাকে উইক পেন বাতাইসি বা বাতাহিনি সিতামি ইউজ মে হেয়ার মাস্ক লাহাই ইউজ লোপলোতে লা ডেমেজ হাই কে পেনাঙ্গান রিপেয়ার করিরি ইম্পার কে পার্লার লাহাই লং পিতামি দাম পলোতে নন কে লা কেরাটিন মানে কেরাটিন বটক্স লাহাইটা দোকক মাতি হেয়ার ফানে দি পট লাহাই বাং কে হেয়ার ডেমেজ আন কে পেনাঙ্গান রিপেয়ার নাং করিরি
1: তাতে নন সর তুম কেনং সট নাই দি মাতিয়া রাজি ফান চেপা মাঝি ফান গে কুপি পি আসন কেনং সট নাই গে সর তুম মান গে সপথাক থান জিমা
0: কাছে মাদা নিংহাং ও তুম ফান পুলোতে পার্সিং কে লালো মেকআপ করি রে ফ্রাং কে স্কিন প্রেপ কে ইম্পর্টেন্ট হলো স্কিন কেয়ার নিলি পুজি বাংকে স্কিন কেয়ার পুলোতে লাদাক বাংকে লি ফেস ওয়াশ তা লাদা স্কিন কেয়ার লং সেবাং পো সিরাম টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন লা ফাইভ স্টেপস পাঙ্কে মানে স্কিন কেয়ার লং সেবাং পো আনসি নাংলি মানে মেকআপ লাহাই করি জি পুসে তামি মানে নীলিতা ফ্রাংচি নিয়ংকো বাঙ্গে হেদি মানে মেকআপ নিংহাং দুন ল পথ ডাইরেক্ট মেকআপ মানে থেকল প ডাইরেক্ট ফাউন্ডেশন চিবিত ফিটপ আই শেডো চিবিত ফিটপ মেকআপ করে দিন পো ইস ইয়ে পর মানে নিলি তা পুরা নি ফেস হ্যা স্কিন হ্যা ডেমেজ তেতল মানে পিম্পলস লাই স্পটস পিগমেন্টেশন দো ও জালো আমার নিমিথাং সি মানে মেকআপ তো কসন মানে মিথা নিংহাং সন থাক থাক লাসো নি

0: মেশলা আপলো অপ্রাং নিলি ফেস লং থাং তা আবে মতে দি আমার আফি বাঙ্গে নেমে থাং সে স্টাডি করি ল গুগল হাই লং রিসার্চ করি ল পেনাং আন স্টাডি ল সব টপিক পু থাকে ইং পার কে দেট পেন নেমে থাং তা বুঝি ল হে যে মেকআপ করি নাং জি সে তা মে বিফোর মেকআপ স্কিন প্রেপ বা ইম্পর্টেন্ট ও সো লা মানে মেকআপ বাং ফর ফিউ মান্থস এভয়েড দেট ল অনলি স্কিন কেয়ার লং সে ফোকাস ল আমার নে যেতিয়া লা 2-3 মান্থস পেন স্কিন মানে কোসন ল মি মুচত লো পেন খেদি আনসি মানে মেকআপ নি বাং এন মানে স্টার্ট টু লো এন লালো লসে মেকআপ লং বাং কে বেসিক মেকআপ লং বলতে কেনাং সত কে মানে তুম যদি হেভি মেকআপ সে করিং তুম বলতে লা বাং কে কেনাং সত কে ফাউন্ডেশন ব্লাশ লিপস্টিক মাস্কারা মা আইলাইনার মা লা বাং কে ডিপেন্ডস অন মানে মেথাং চয়েস নিহাং লো হে অং কে যদি কো মানে তোমাকে হেভি নিহাং হে বলতে নন লম কে অপশন দো লাইক ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ ফাউন্ডেশন বলতে বিবি ক্রিম লাহাই তা দো কে সানস্ক্রিন লং মাসি সাপোর্ট tinted on foundation mix do do hedi sunscreen long ma SPF ke do so la ta me use me la lo lakin ning hang upor lo he methang mane simple si nang enkang tung ma mate sabo heavy si nang kuri kang tung ma la lo
1: tangti la ili tum chepa ma foundation la hai ili mehang long ka chi hi hai ki ani wang lo gai pen pini kanu hok dui mai
0: ফাউন্ডেশন হরমু কে হোল ডে চিবি সিতামে লবান থাং থেলো বাট আজু মানে হেম নাং ছেলা থেমা হোল ডে নাং হং কেদাম জি পুসিক অবভিয়াসলি মেকআপ কে চিকুড়ি পন বোমাতে দি পলা ফাউন্ডেশন ছিল গায় পেন হং দাম লোপতে ক নে দাক ডাস্ট পলিউশন ইমহাং লং নাকি বন্ধ জি লাসি লাসো হরমু বাংকে কাসেলেট মাত হেম নাং রক পুমান মেকজাং লোট ফু বাংকে ক্লেম কে দ্যাট সিকে মে বিপদ মা লাসন ক্লেম লোপতে লাকে স্কিন প্রবলেম নাং পিবেক পো লাসি উন আন কে মানে যদি চেমাত লেনিং হ্যাং বুঝে তো মেমো পে নিলকি পু আসনে দি স্কিন কেয়ার ইম্পর্টেন্ট ও বিফোর মেকআপ তো স্কিন কেয়ার ইম্পর্টেন্ট ওলো এন আজো মেগিয়াং ইয়েফ্রাং তো স্কিন কেয়ার কে ইম্পর্টেন্ট ওলো আজো হেম নাং ছেলে এট জংহে সেলেট সেতামে মেকজাং যে ফ্রাং বাংকে লা এম হ্যাং বাংকে চিংমুর পা মেকা লা কো আন মা ফেস লং মেকআপ কাচি করি আদি লসো হরমু বাংকে চি রিমুভ পা মেকা সি আন সি মেকজাং সি কে মে জালো এনকে এমহাং যদি ফেস ওয়াশ করি আলোতে নাংলি হেভি এমহাং ময়শ্চারাইজার চিহিং তুং টিপ সে তামে বেসিক টোনার মা সিরাম সে তামে লাইট হেদি এমহাং লং চিহি নাম বথেমা এমহাং চিং মোর এট কে স্কিন ড্রাই উত্তি মাতি চিভুং ক্রেক নাং না তিহেদি লাহাই পেন তা এয়ার টা দো এ অঙ্ক পেন মানে রিঙ্কলস লাহাই হে দো দাপ ওপো লাসো পাশি মানে উন আন কে মেকজাং জে ফ্রাং মানে এমহাং ফান ফেস ওয়াশ করি পা মেকআপ ইভেন নাং মেকআপ লে করি রিপ পেনলে হং দাম বসে তা মেহেদি আজো বাঙ্গে কাইতা মেকিয়াং এ ফ্রাং কে সাংপর হুসি স্কিন কে কাইতা মানে রিনিউ তি তিলো মাতি দি আজো রিল্যাক্স পো মাতি মেকে যাং হল সব সে উন আন কে মানে আজো মেকিয়াং এ ফ্রাং বা মেহাং চিং মোর পামি ক্রিম সেম চিবেত পামি পেন সে সাং নাং পো ইং পার কে নাং লসো ডিফারেন্স থেক লং জি লাইক উইক অর 2 উইক্স 3 উইক্স সাং বং হে কন্টিনিউস মানে লসো ফার্স্ট স্টেপ ফলো করি পলতে এ মেথাং স্কিন মাতা হেদি সফট চেট মাতি সি আ গ্লো চে থেক লং জি মেথাং পেন মাছি হে লাকে দসে এ মেথাং কো আন মা চে কেয়ার লো স্কিন বাংকে লালো
1: তাংতে নাংলি মোহেজং চিথান নাংলি জিরপি পেন সাংলি তুমি চেরা পনবো তাংতে লাবাং সো সাই কু নাংলি জিরপি পেন নাংলি তুম কোসন সি নাংলি তুম পাংচেং পনচেং নো
0: ক্লিনিং অবে তুম দা ক্লেম জিপো বালা পেন্তা কচিলাং পিক পুতাকালি আমার আলাং টানিং হাং ও লসন আলাং দা দুনদুন পুনিলি দা চিননে এংকে আলাং টানতা নিং হাং ও নে তানি নিং হাং ও আমার তন মানে ওয়ান্স ইন এ ব্লু মুন লই তুম দা চেতং তং মানে এংকে লসন হুত মানে চেথান জাত ল হে আলাং টানিং হাং ও নে তানি হাং ও পমা তাই সি মানে 3 ইয়ার্স নে 4 ইয়ার্স নে ফ্রাংলাম ল হে বাং মেহেন্দি ফান মানে আলাং ফান কন্টাক্ট করি জাল হে আমার আলাং বাংকে মেহেন্দি পতে আজাত কিচে পন নাং জি পুকে লাকে আবেলো বাং সে সপ্তাহ হরমু তা নাম লাপো নিতে জাস্ট দাম লক পো ড্রো দাম লক চল সেটা মে কে কষ্ট বাংকে কাং খুব নাং লগ কাম মাতি দি এ মই সোলাপ ইচ্ছে থক সোলাপ ইতি কে আচি চি চি চি পতক থিবা ডিজাইন মানে হেভি মেহেন্দি ডিজাইন পতে লাগে পর্ণাং পিক 3-4-5 আওয়ার্স তা এন্ডে দিত লাসিয়ালাং দা ইনোভেট লো পলতে উন ইদে জি পুমা নিহানাং কন্টেক্ট জালো মানে হানাং কন্টেক্ট ল আমানে তা চক পুজাল হে ফ্রি পর্ণাং দুন পপল মা দুঞ্জাত লো আমার লা পেনসে পাংচেং ই লো অঙ্কে বাহিনী ক্লেম রা পেলো আপর এন ওয়েদার রসন লো মাতি বোথ সাইড আরি হি হি বাহিনী চে রায় বেরলো অঙ্কে কে ক্লেম দা ননসন 4 আওয়ার্স নাই আদিম নং দা 2 আওয়ার্স এন চট লসন দে তিলো মাতি দি অঙ্কে কাম কষ্ট অং বং তা বাহিনী আন্দা জয় চে তি মাসি লসন সে ক্লেম বম মানন বাংকে বাহিনী সি চে রাপ জার লো মানে অঙ্কে নন লা মেকআপ হান পেনে পুসে তা মে তো মানে প্রোডাক্টস আন তা বাহিনী সি 50-50 মানে হে হর মুহাই তা চে নাম তা ইনভেস্টমেন্ট লং দা বাহিনী করি জার লো চে রাপ পেন
1: কালাংলি তাংতে লামামি আনিং হাং উ তুম সন নাংলি তুম হানাং কন্টাক্ট জি পুতাংতে গোসন বিন সাংলি তো হানাং কন্টাক্ট পো
0: লানি তুম ইনস্টাগ্রাম পেজ কাছে পি দো লাদাক মাসি আজহাক তুমবাকে প মেসেজ নাং বিপি ল হে মতে দাক মাসি কন্টাক্ট নম্বর হা হোট পেন কে বাং হাং পো চি শেয়ার পো লাদাক পেন সি বাং নাং কন্টাক্ট দিতি ল ক আজহাক তুমবাকে লাচি চিনি আ ট্রু পেন হেদি ইতুম কন্টাক্ট নম্বর নাং এন পো কে নাং কন্টাক্ট দিতি জার ল
1: তাংতে লা মো পেন জং নাংলি পু শুটিং লং সামি নাংলি দুন দিদি পু তাংতে হালা ডাকে নাংলি পিপিএসন সি ক্লেম্পন লা ডাকে।

লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই খ্রুই সিরা মিনিট থংকে প্ল্যাংডা পর লাসি মুম্বাই প্যান কাপা চেতা বিবিধ ভারতীয় জাইমেক নাংলিতুম আর্জুলং ইকপু।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরটার্জিক থাকে থানা বাঙালি বন্দিটি মপি কেদামতং নিংকান ফলং স্টেট আলং কচিংথুর আকলাম কিম্পন বমলুপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি আসাম এসেম্বলি আহেম লং বাজেট আক বনলু পাতুমি এসেম্বলি সেশন নি নরকেপ আর নি হংচাতাই আলং বাজেট আপুথাকলাম থামাকে দুয়ালং চটং দুনসি চিফ মিনিষ্টার লসোয়ালাম থে পারনু পনলু দিহি নানাত আরপু কেদ মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এসেম্বলি হংচাতাই আলং কাপেকলাং পন দিহি না নিকান বাজেট কে কাদু কবির ফান্তা পাফু পনলু লাপেন পাচাং পনলু পু নিজিলু বাংসা বাজেট সি আত্মনির্ভর আসাম কে কিম্পন আং আং সালাম পনপু আলংলি আকেং আলং কাচার জাপ কনস্টিটুয়েন্সি কিসেং পন কাচিপাতি আলং কে দুদুঞ্জি আফান কাদু কবি এমএলএ আতুম ফান্তা চফা পনলু কেবাংজি আর্নি আলং স্টেট আলং তিন কনস্টিটুয়েন্সি আলং তাবুটি লাং অক ইংলং অক বেন্দাং লক কেদো আন কেনাং সট আহরমু কাপিচুন কাপিচন পন আহিন মেথাং মেথাং আলং কেদো এফ জি আফান সি ওয়ারসাই গেদেং পন আফান এমএলএ আতুম ফান পিনখাত পনলু স্টেট আলং আবে নাই তা ফাইভ হকেপ এসেম্বলি কনস্টিটুয়েন্সি আলং চুলাং কাপিচন পন কাপাংচেং কে ইসি আপর আলামপু পার্নুপন সি আলংলি চিফ মিনিষ্টার বাজালি আলং চুলাং কাপিচন পন আহিন কেদেং পন আকেং কাম কে নিং কেথেকলং আলামলুপু নিংজি লাপুচন কাপাংচেং পন আসাই আফান সরকার আজাদ আহিন পেন্টা আকেরা পিদুঞ্জি পুটা আলংলি নিংজিলু লাপেন স্টেট আলং কাচিংথুর কেচাত আফান মাং পন সি আপ্রাং সি স্যাটেলাইট সিটি কে কিমপনজি আলাম থে তা আলংলি কাপচাটাক পন আলাম থে আলং পচাটাক পনলু এসেম্বলি আহেম বাজেট আলাম থামা আলং কেদামতাং নি থম আলং কাচারি অপোজিশন পেন বাং থক কেপ্রা ফ এমএলএ আতুম চেতং দুন্দেত আফি দিহিন মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়ুয়া কে থাক দুন আলং কাপাচিনি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্ক আংথেক আতেং আসাম ডেট আং বং কাচিংথুর কেচাতনাই স্টেটলু আসাম কি বাজেট কা খরচ আফাই ফারুং বং ফানের কেপ কেপ্রা ফ আন পেবাত পনরু লাপেন কেবাংজি নিংকান ফ আলং লাসো খরচ কি ফারুং বং ফানসির কেপ কেপ আন কেবাত আফান পাঠিক পনলু পুসি আলংলি বড়ুয়া পাচিনিলু স্টেট আলং পাই পাই চিকলু আপ্রাংসি আর আং বং লোকাল এমএলএ আতুম পেন মেফু ডেং পনসি আহুম তিন সক আহেকেনাম আসেন্টার আফান সরকার কাপাঠিক পন আসংজা পেন ইসি কমিটি কেসেং পন আহুকুম পিপনলু কেচু লাপেন কেরন কেবাক আহিন আরপু কিদ মিনিষ্টার কৌশিক রয় পাতুমি গুয়াহাটি আলং কাপিদো পন স্টেট আংডেং কাচিংওয়াই লাপেন লামথে কাচেথান আমে আলং লাসো লামথে পাচিনিলু আধার আনম্বর পুথত কেলাং চারি পন ই কে ওয়াই সি পুথত লাং পন্থুসি কার্ড লং ডেট পেন চিক্লু যন্ত্রক মতে আন পেন আকে আয় আপর সাং কে পন পি আবাং ফুয়াতুম আলাম থিতা পুথত পেন লাংচারি পন পেন আহক পেট আহেমতু নাতুম রেশন কার্ড কেলংজি আতোয়ার চিংপু পনপু গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য পাতুমি শ্রী শ্রী অনুরুদ্ধ দেব স্পোর্টস ইউনিভার্সিটি ডিব্রুগড় আহাবার ইন্ডাস্ট্রিয়াল ভবন আলং কেদু জুংজুং আসাই হেমলাং হুমরি দামলু লাপেন সবুয়া পানিয়ারা আরং আলং কে কিম্বম আসাই তাক লাং হুমরি দামলু কেলাং কাহুমরি কং তনাফি কাচিংওয়াই আলং ইউনিভার্সিটি কাচারিয়া হিন পেন গভর্নর আফান ইউনিভার্সিটি পেন কাচেতং নাং আসনসন আকেসু আলামথি পাচিনিলু গভর্নর আহিন পেন ইউনিভার্সিটি কে কি মাসাই প্রাবজিন পেন কাপেটাং পঞ্জি আফান পি ডাব্লিউ ডি আহামফাং আতুম ফান হুকুম পিপনলু গভর্নর কাপুরি দাম আপর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর হিরণ্যনাথ শর্মা হিরেন্দ্রনাথ শর্মা রেজিস্ট্রার পঙ্কজ বরঠাকুর হাওয়ার কাচিংথুর কমিশনার নন্দিতা বড়ুয়া লাপেন পি ডাব্লিউ ডি হামফাং আতুম তা চেতং দুনলু গভর্নর আহিন পেন পিনি মনোহারী সাবিরি আলং সাবিরি আখেয়ারাত আতুম লাপেন কাচারি কাচারলি বাংফু বাংফি আতুম পেন চিংকি চেথান পনলু আলংলি কিজুই কেলাং আফান আলহি আহেম তা ইংপু পঞ্জি আলামদু আনের ওপর আলংলি হাওয়ার শ্রীশ্রেত্র খনিকর আলং দামসি ইংডেং ক্রেহিনী শ্রী জগন্নাথ রথযাত্রা মহা সাবা আলং চেতং দুনসি আর্দম আর্দি দুনপু লাপেন কে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাটু কাচিপাতি কেদামতাং আপর আলং কেহাইডুন আর্জেন্টিনা সিনন আদিহুতা আদুনথু আসং আসনসি ফাইনেল আহং চতাই আলংলি দুনলু ইউনাইটেড আমেরিকা এটলান্টা স্টেডিয়াম আলং পাতু বিয়াজু কাপে দুপন কাচিপাতি সেমি ফাইনেল আলং আর্জেন্টিনা পেন ইংল্যান্ড আর্জেন্টিনা ইংল্যান্ড আফান হিনি ইসি আগোল পেন পেরেমসি ফাইনেল আলংলি দুনলু কাচিপাতি ফাইনেল কে কেবাংজি জাখং নিফাই ক্রিসির কেপ আর্নি স্পেন লাপেন আর্জেন্টিনা আংবংসি মিয়ামি স্টেডিয়াম আলং পাথুপু কে পাথুকে ইন্ডিয়ান আপর আতেং পেন পরফাই হিনিরা মিনিট থংকেপ আহুসি পাংচিং পঞ্জি বীরটা পানসি কাংটনিকলো

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদু কাবে ফান্দা কার্ডম পাজিরসি কার্বিং ডেং পথ ডাং পন্থুল পিনিকে জাখং নিফাই ক্রিট রক থেমান আর্নি কার্বিং ডেং কিবা মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হেনল আদন্ধু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থি আর জেক সেনাং কে বেক আ আন ইক উন ই আথে কে কাছি পিন্দাক ও ফানসি কি পুদাম লামথে কে মান কে উন ই আকাম তা উন কে থেক থে আকাম তা থেক পু কানিং জি আফানসি কে বেক বুল কে চো আহরমু তামে মানি আবাং কে চুচে আকু কে অং ই চুদর দি পুপ বন্তা কে চো আহুত কে আওয়ান আন্তা চেপা ইক উন এডেট লাপুসন্তা দু জাত আকাম তা ক্লেম ক্লি আকু কাছি পিন্দাক আফানসি কি পুদাম লামথে লাসি সারলামথে পুলু কে বেগ আ আন ই গুন এ পিনিয়া সারলামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনি কে থেমানারনি আপৎসি লুনাংদিং আলং লুনবাড়ি মাংদিং পেন আসনসন আলুনজির আরজিক লংপ পিনি লুনবাড়ি মাংদিং আলং পেন আফ্রাং সি আরজিক সেনাং হমসিরা তক বিপি কিলুন লুনবাড়ি মাংদিং পেন উসু কাপেকান আলুন লাপেন বউই আলুন

Thưa ở cái nó phạc mà thì cái thể thể thể phạc cả băng rèm cái đục cru cả cam là xia sona sona phạc cái su pen cả chi ri là pen cái rai đun dia vai sai si ili pini chỉ than xin ăn toàn thế pini ili tum a sona sona cái su ching vai xin ăn là pen là sua along ili có son si cái rai là pen cả chi ri thạch chi mà là ta ching vai lần ăn ở băng xia cái su cái hoặc cholera phaka tuma kolera jasimet ke phaka an lapen alang ke ter pencil aso a kolera kisu ke long lapen phak hi kisu tanga phaka long chingui long lote chi unda polo aprang siang theke abang su usi a an da chi chu thekte det po a king ta chi jorin edesi a pokang sir lapen ke kang ta dupo a chi thok lapen a pokareng along bithe bithata ersi po আহুত পেনকে কাপাসি ই লাপেন আচিথে বাঙন এডেটসি থেকলং জি হক কলেরা পেন কে রাই জি কে ভ্যাকসিনেশন পেনাল চদল ট্রক মাতিনার কে আটা হুৎসি আপ্রাংসি আ ভ্যাকসিন আ বিজি হা ভেটেনারিয়া ডক্টর আ লং আনিং কান্তিন তা পিদাম বম নাং পো আ আন লাপেন আ লাং আকে মে আকাং থিয়েসি পিনাং জি লাপেন ফাকরয় তা খাই কে তা পাং থিরেত নাং জি আদুন্থু আকে সুকে সোয়াইন পক্স phak atuma pok saki su ta pok saki su tanga phak along ching rui dun lo te phak hi jan chi undap ulo amahang akke nga pok la pen amok lang he he ya juicy wang lor lar po la pen ni ni ni thoma phike alang ason tang jang lor po pok saki su pen ta kapa mejia duwai avi la si kai ki ta phak roi pakreng phu nang ji la pen bang thir et nang ji la pena jon kimia phak men men kapang reng tanga phak along pachin ngui du nang le la pen la so pok sa ki so fanta vaccination a bg ke do fmd foot and mouth disease fmd a ki so ang thek ke la pu hello ade ang tur asoni ang ham la pena no kan bithe bithata areng chi oisi abang anta so pik po la pena ang hu pen kai ki ta ang kroy li chen po a an da chi chun idet si la pen a keng ke dam ta te kong jok po FMD pen ke su a pha ga phan ta a ka preg a roi a long si beng nang ji la pen a ka preg a marat mareng a pia phan pha kroy a long pang vui du long le det si ke me kali te che pang vui long le det si ke me lo swine influenza mate pha ga tum a sing jam la sua ki su ta pha ga tumang bong e jon le chi un no te chi un da pek lo la pen jong si pha ko ya lo to mon che leng pa me long le te kali te to mon kang sam lut long se ta swain in flen ja ki su pha ga phan un da bo lo la sua sing jam pe la ki song the ke la pu hello a prang si ke a an chi chu che det si jin lai po la pen a chi the che nun pa me me det si a meg anukan pen ta amekri anokana lang ason jangwok po mantu neke kapasi lapen aphuta kesu doji sinjam kesu pen phaka phan kapachire ji ke aroi kaita krenk long nang ji lapen tomon ke ter phak roi pen kapadam pa me ji avar sai ri nang ji lapen a ana lang kang thir si pidu nang ji pleuro pneumonia pneumonia kesu apike ফিজু কালিতে আসন আসন কাংজার আবুয়া তুমসি কেওয়ান আহুত কে মুনির আপে আরি আকেং অ ভালংসি নিমোনিয়া কে সোয়াপি নাকে দুনল আনকে লাসনসি ফাকাফান কে উনল আফাক জংসি নিমোনিয়া পেনসোলো বুলোতে মেন মেন আফুসো ওসি আপো কাংসিল লাপেন কাচিং অক্তা দুপো লাপেনা আন তা চিচো চেদেসি আচিথে তা বাঙুন এদেতপো কাপাসি ইতা থেকলংজি লাসোপোসি আংহো কাই তা চি থেকে চে এনাসন ইলি মুন্থি লং জি নিমোনিয়া কিসু কাপা মেজি পুলোতে অ্যান্টিবায়োটিক্স দোয়া কোর্সি পিনাং জি লাপেন আপ্রাং ইতুম কাছে থান দাঙাসন সি ফাক রয় কাই কে তা পাংথি রেপসি পাকেং ক্রং নাং জি হিমোরেজিক সেপ্টিসেমিয়া লাসো কিসু তা লাং কে তের আ আন কে তের লাপেন তোমন কে তের পেন্সি ফাক আফান কে উন জং সি আফাক হিমোরেজিক সেপ্টিসেমিয়া কে সু পেন্সি কে সু পুলোতে আফা কাছে থকালং কাং উপো আফু তা সু ওসি কাপাসি ইতা দোপো আহুত পেনকে আছে থে কাছে এন তা শিক্ষাক পিকপো লাসুয়া কিসু তা অ্যান্টিবায়োটিক্স দোয়াই কোর্স পেন পামে উনল সেটা আজারা কিসু পেন তামে পাপ্রাপ জিন পেন দোয়াই পিদুন লং মাতে লাপেন লাহাই হাই কিসু পেন কিঠি টাঙা ফাঁকা ফান
pipa mina.

0: নিংকান মেট্রিক পাস ইগল লাপেন্ডেট পাজেট আফি নিলি সায়েন্স স্ট্রিম ডিফু গভর্নমেন্ট কলেজ লং 1996 to 1999 নিলি পড়িল নিকান ইসি হায়ার সেকেন্ডারি লং ফেল দেল হে লাবাংকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ জয়েন ইল লাপেন্ডেট আফি 1999 নিংকান মাসি নিলি আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি জরহাট লং এডমিশন এন্ড নিগল হলা দেখ 1999 to 2003 আন নিলি গ্রেজুয়েশন চিপ উনল এগ্রিকালচার সায়েন্স পুবাং কে মোপে নংলি নংকার জিও তেং পোলো নংতে লাল এগ্রিকালচার সায়েন্স আলং এগ্রিকালচার পু ডেট মতে সাই কাতি কে ডেট পুকালি ডাক কে ডিপার্টমেন্ট ও মতে ফ্যাকাল্টি পুসি পুদামল আচ্ছা ফ্যাকাল্টি দো ইসি বাংকে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আর লো পার লো পন ফ্যাকাল্টি লাবাংকে সনপ্লিডো ইসি বাংকে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার লাগে পিওরলি এগ্রিকালচার মতে সাই কাতি কে ফু থাকল আকু দুথুলাং ফ্যাকাল্টি অফ ভেটেনারি সায়েন্সেস লাবাংকে ভেটেনারি কলেজ পু ইলিতুম খানাপাড়া লং গুহাটি হলা দাক হেনল ক্যাম্পাস এগল
1: নিলিবাং
0: নিলিবাংকে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বাংল লাসন থাক থাকছে আকু দুথুলাং ফ্যাকাল্টি অফ ফিশারিস পুটা দু রহা ইলিতুম কল দুথুলাং ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স পু লাসন প্লি আর ফ্যাকাল্টি দো আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আন্ডার
1: নাংলি রং বিনং লাপেন্তে ননকে দোবম কোনা ইগলো
0: নীলি রং বিনংকে নীলি পোয়া রং বাংকে কলিগাঁও বরজান এমএসি আরলোসি লাকে দু তা নীলি মাহাঙ্গে ঠেক বাংকে হরে হাজান মধ্যে হানজাং লাংসু খোলা দাক নীলি পাই তুমবাংকে চিকলে আবি সোয়ারলো ডেট পুমাত নীলি পাই বাংকে আকলিংসি আমার নীলি পো বাংকে হদাক কি মেহেন্দ তোমা হদাক সে দো ক আমার নীলি তুম আন বাংকে হলা ডাক সি মাহাঙ্গে ঠেক হাজাং লাংসু হলা ডাক নীলি তুম পিনাং আনিংকান স্কুল লিং বাংকে হলা ডাক এল পি স্কুল হলা ডাক সারে লি লং দো লাংহেম তাপ এল পি স্কুল নন বাংকে ইংলিশ স্কুল সি কনভার্ট ল হলা ডাক নীলি তুম ক্লাস থ্রি আন ল হলা সহুত আমার আকো ডাক সেন্ট্রাল স্কুল কে আহো বাংকে নিংকান ইসি আকো চিসুন তুকসি ক্লাস টু বেন আকো ডাক এডমিশন এন থু নন নেলি ডবম বাংকে দাদাক ডিফু কাঠি লাংসো বোলাকে পিরমর কে দাদুং সাই বাংকে নেলি জুংজুং কে নন বাংকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কৃষি ভবন ডাক ডিফু সেতামে নেলি ডিউটি বাংকে সামি লাংসো
1: জরু পিগল নাংলি কাই লামো থিহেক পেন কাপাচিনি পো লাপেনতে নাংলি ফান কে চেংসি নীলি নাকার জুপঞ্জি কে লহ এগ্রিকালচার সায়েন্স আহিন কাচারলি আলং কপিপি আসো নামুং চার্লি পন লং জি
0: এগ্রিকালচার সায়েন্স লাদাক মা ফ্যাকাল্টি দো লাসি থিহেক পেন ইলি তুমি চিথান না আসন তিনটা ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বাংকে ইলি তুম সাই কাতি কি লাদাক বাংকে নাংলি সক ইলি তুম হর্টিকালচারাল লাহাই হুই থেসেরে লাপেন হান কাতি কি লাই হইল আকো লাপেন্ডেট বাংকে লাবাংকে ফ্যাকাল্টি অফ ভেটেনারি লাকে ইলি তুম কাদুক বেদে চিনি ল লাকে চাইনং বি ভাগ বৌ হাই হৈ আপু থাকব আকৌ লাপেণ্ডেট দৌথুলা ফেকাল্টি অফ ফিচাৰিজ লাবাংকে অক পাংৰেং নাথুল আকৌ হোম চায়েন্স বাংকে লাবাংকে লা নিউট্ৰিশ্যন লাপেন লা কীৰ্তন কিদাং লাপেন অসমৰ তুমহান লাহাই হৈ কচন চি কপিনেই মাপু লাহেপেন লাডাককে পিয়াৰ থাক পোন আকৌ এম্ব্ৰইডাৰী হাই হৈ লাপেন হেম চবচি বোলৈ কচন চি ইলি তুমি চিপাং থিৰ নাই মা চিপাং জাং নাই মা বহি হৈ থাকল
1: পুথনালি ফানাংকাৰ জুই কে লাহেল এগ্ৰিকালচাৰ চায়েন্স কাছাৰলি আহিন পেন কুপি পি বৰেঙা লং আৱাৰ চাই চেপা লং দুন উঞ্জি
0: এগ্ৰিকালচাৰ চায়েন্স বাংকে ইচি আংকাং থে পিক জুং জুং জং চি ইলি তুম এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট বা এগ্ৰিকালচাৰ ফেকাল্টি লং ইলি তুম লুডুঞ্জি পুলতাংতে ইলি তুম ডিপাৰ্টমেণ্ট অফ এগ্ৰিকালচাৰ লং তা দুন মে লাপেণ্ডেট নীলকে লাই হৈ ডিপাৰ্টমেণ্ট এগ্ৰিকালচাৰ লং কে নিহাংহে পুলতাংতে বেংকিং চেক্টৰ লং তাত দুন মে আকৌ আজাক তোমাকে গ্ৰেজুৱেট ডেট অফি নীলকে পুগালি এম বি এছ ইচাৰ লিজি পুলতা এম বি এ ফান্তা ক্ৰাইটেৰিয়া ফুলফিল দুন লাচন থাক থাকছি ৰিচাৰ্চ নাট পুনৈ বা নাংলি বেংকিং সেক্টর নাট পুনয় বা ম্যানেজমেন্ট নাট পুনতা না হোক লং তা ক্রাইটেরিয়া লং বাংকে ফুলফিল দুন লাভ লাসি লাদাখ বাংকে ডিপার্টমেন্ট নীলিকে এগ্রিকালচার লং সিচার লিল নীলকে এগ্রিকালচার লং দেশি ওরেংবার সাইকেল লং জীবন পুকে মাথা নাংনি ডাক বাংকে ইসি ক্রাইটেরিয়া

0: Hola sobre 45 ta
1: Mm-hmm.
0: non ke thek wik pig lo ponon o wik mi tomang ke non ke hot pen ke nang li 80% le har sen ri long max long se ta me long le dat hut do a kon non mang ke entrance ta bilo aprang le tu mang direct la baseball la har sen ri max baseball la so hot si nang hang po orientation do po get admission and fit non mang ka li lo nang le entrance exam long ini do nei hoda ka max secure kon ma nang le secure un aso teng si kota do te wahi de kotang bang tanon ke kachi thi son bendelo athe ma hola da sth phan ke non ta aso teng lang ba 5% bang pharu pen bang phovet ji a song bang sing ke non ke travel a khai tum ta nang bat bom lo do bom lo si travel lang bang tanon mang ke cut off mark ta non ke 75 80 do kok titi da dulu
1: kala
0: lalo la si isi bang la lo ki jum মাতে চারলি দো না নিং কে হ্যাং হে মা ইলি তুমি থেক দু লং জুম হেক নাক বাংকে লালো সাইন্স পুলো রাংতে ডক্টর ইঞ্জিনিয়ার সে পামান নেই পুলা সো ইম্প্রেশন চিবি কক অজয় নেই আমার লাফান মাংকে এ সে অপশন চিবি কক অতি মাসে হঠাৎ এডমিশন লং লক আফি আকো আফি ওয়েটিং লিস্ট লং পেন আকো ডক্টর ইঞ্জিনিয়ার লং লক আকো হঠাৎ চি উপ টিকাং বোপা আকো দুঞ্জুই লাসন তুমতা কতো দো নিলি তুম আহুতা দল নন ফি অবি তুম তালাসন দল ওয়েটিং লিস্ট লং কক মা লাইসেকে হলা ডাক এডমিশন এনপো ক্লাস আর দুর্ম আফি বাংকে হলা ডাক বা ওয়েটিং লিস্ট লং আমেন ক্লাং নুন রক পঙ্কে লা ডাক এগ্রিকালচার লং চি ওটিকাং বুক দুঞ্জুই লাসন তুমটা দু উহ লাসে হলা ডাক মাং ইসি অপশন আসন সি বিকক মা কিচার লিডন মাং জুম হেক নাং না আলি নন মাংকে কে থেক কে রে ও সমার তুমতা নন কে কে চিনি তুমি কে অংল নন কে স্মার্ট ও আ লাতুম চিনি লাতুম আমি থাং কেরিয়ার ফান সিরিয়াস ও আসি লাতুম চি চিনি নে পিসি ইপ্রাং কে পিসি মানজিমা নে পিসি ক্লেমজিমা পু আসি লাসন তুম দো নেকে সাইকেটি কি ফুটাকসি নেকে চার্লিজি লাস ফুটাকসি নেকে রিসার্চ সিস্টেমে ক্লেমজি লাস ফুটাকসি নে বাংকে কায়দায় চি পিজি পুতুম পুলরংতে মাং এ প্যান ক্লেম নয় আধেমা হেলি তুমকে জংহে হেম থে স্যার রূপ দু ঘড়ি দো সিতা মে কিছুই গে আন আনলে আবেতে নাংলি ইলি কাদু কবিতা রেংরে নাসি সাইকাতি কি ফান ইলি চলাং রব নাং নে সাইকাতি কি তুমহান রেসপেক্ট পিনাংজি লাপেন ননোবে কি মিতুম সিতা মে সাইন্স স্ট্রিম চার লিদুন তুম সিতা মে লাবাং কি মাং বাং দুনাং প লামাং লো বুলো নাং তে হদাক পেন নাং চন হদাক পুরহিদাত পেন নলেজ লং অফি রাত ফান নাং থানাং প খাই ফান পাচিনি নাং পো আধেমা টেকনোলজি কে আর নিবাং সে কাছে লার নিলি তুমকে চার্লি হুর আর টেকনোলজি কে নন কে আউটডেটেড ল নন ওই কিমি চার্লি তুমাং আর টেকনোলজি নাং প্রেক বম লাই হই টেকনোলজি আকো বাংসি সাই চুটি কি আর এলি তুমা খাই ফান থান চিমুম পনাং পো লানসি এলি তুম রেংডক রেংনি লাপেন এলি তুম ইনিং আরং বহং পেন দলং পো
2: নালি হিন পেন পেনালাম থান ল রেডিও কার্যরা তুম ফান এগ্রিকালচার সায়েন্স কেচারলি পেন কোয়ানালি মা তাপেন তে নন উইকি মিজুম সেটামে লাসো আ হিন চার্লি সেটামে আলে দো পহিন সেটামে নাং লিথান পন ল আহক লোটে মা আপর আলাম দো পট নাং লি সন সুরিয়া সাই দো ওই ফেস দামে নিলি তুম নাং চোফা তেং পেন নাং লি সেটামে আপর নাং চিপিয়া পট চোরু পিগান ল তাপেন তে এগ্রিকালচার সায়েন্স লা এগ্রিকালচার সায়েন্স কোয়ান সেলে কে দো তাপেন তে লাপু আহিন কে চার্লি কোনা নাচি কেলং মা লাসু পুথাক সেমে নাং লিথান ল লাপেন দে লাদাক নং সে চার্লি লো পুলোতে জব সিকিউরিটি সে তামে দো নিং থে ক্লং পেন নংলি লাপু চুটিকে ডিপার্টমেন্ট মতে লা এগ্রিকালচার ডিপার্টমেন্ট চট কালি আকাপ্রে কাপ্রেগা আ ডিপার্টমেন্ট লং সে তামে কে ক্লেম দোনা জাকং দো পুন নংলি হিন পেন থান বাকলার পনা পট চুরুপি গেন লো লাপেন দে মো কে বাং জিয়া পরে তুম চিংকি থু বম না সে তামে নন আপর আলাম দো পট পিনি গে লাপান জে থান পেনলে ইংটন পনে কক না কারডম
0: কারডম
3: রং রব যাই মেকে লাপানি কাঁতো নিকল লাকে আকশবাণী রিপু নন আর্যুক্তা বিনি আসারামতে বিনি আসারামতে কে বি কক পংটার আদে মাতে আথান রেলাম নিজে কং লামথে কেমান কে কক দা বি কে আপকলে ইংক্রাংলিং সিতা হাংকং মাতে ইংরে ইংকং জে লাচনকে বি এতম আসে মালো আর তা পালে থেকে আলাম নিজে কম

কার্ডম কাদুকাবি রেডিও কার্যারাত দোয়ান ফান্তামি নিলিহীন পেন নিংকাং সামাকার্ডম পাজিরিগল পিনিয়া জয় মেঘলং নীলি কাদুকাবি কার্যুপ্রঙারা দোয়ান ফান্তামি কাফাং অকাঙ্কির পন আপর আহুত কেনাং সতাপুথাকি নীলি থান পাচিনি পন জিয়া ফানসি বর ই পন ইগল আপ্রাং শিলি তুম চেথানদাম ইকসিনাং কাফাং অকাঙ্কির পন লাকে প্রেকজাম আদিম আলং তামি ইংহা পন দিটি আদিম লাকে ইলিতুম নর্থার্ন লাপেন সাউথার্ন হিমিসফেয়ার আনাথু লংতামি ইংহা পন দিটিল লবংস কং হাপন ইলিতুম নর্থার্ন হিমিসফেয়ার আনাথু লাকে উসিক পেন পাই পায়া চিকলো লম্পেন্সি পাদোপন টিটি বনটা ইলিতুম সাউথার্ন হিমিসফেয়ার আনাথু লংদাম পুটাংতে কাছে প্রেক দো আথেমা প্রেক জেক আদিম আলংগে মাতিজং পেন থাং থাঙা চিকলো সি পাদোপন টিটি লসন থাক থাক বোতল কাচিলার পেন কাফাং অকাঙ্কির পন সিতামে আলং পেন আলং আডেট আলং তামে কাচে প্রেক থে পিকলাং ইলিতুম নর্থার্ন হিমিসফেয়ার আংকাং ভারত পেন কাপ্রে কাদিম আলং কাংহা পন লাগে ইরু ইরুইনি লাপুসন সিকে অং বন্তা ইলিতুম ভারত আংকাং পি আলং আসনকে চিকলুই জন জনি আফানসি ইংহা পন টিটি লাপেন লাসন থাক থাকসি কাপ্রে কাদেট আলং জাপান সাউথ কোরিয়া লাপুসন আদিম আলংকে নিথং কেপ মাতে নিপ্লি কেপ আফারমানসি ইংকির পন টিটি লাসন থাক থাক কাপ্রেক দোলাং ইলিতুম কাফাং অকাঙ্কির পন লাকে ইসি নিং কারং মেমে মাতে কেনাং সতল ওভে কাচারলি বমা সোমার লাপেন সাই ক্লেম্ব মাতুমাফান সিতামে আথেমা কাদু কাবে তামে কাইকে সাং পামে লং লিপিন পেন কে ক্লেম চেপাদু কেথেক জিয়া ফান হেম জে ওবুপসি প্রেকজাম আদিমালং কাচারলি দুন লাবাংসোয়াপর হুদ ইসি নিং কারং মেমে আসন ল আথেমা লাবাংসোয়াপর হুদ আনুতিন সিতামে মিনা হেমসি দোয়েটপ হেলোবিং কাচারলি আতুম সিতামে হেমসি নংচি দোপ বন্তা লাবাংসো কাফাং অকাঙ্কিরপর হুদ হেমসি নিংচেপারং লাপু চদান্তকালিলাম প্রেকজা মাসাই সিতামে ক্লেম পনমে মাতে চার্লি পনমে লাবাংসো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লগে আকাশবাণী ডিফো নন আর্জুকজিনা চুপাং রং চোলানা আজাই মেঘ লবংস মেঘল নন আলতমার্জুকল প ফাক আউ রাপুটা নীলি ব্লক ভেটেনারি অফিসার আকেহাই ডক্টর রুকা সেন্ট্রাং লাপেন হেলবিলিন হুটবাং হেলবিলিন তিবং পিয়াং পং চিহু চিপ
3: পিনি চিহু চিপুরা যাই মেঘালং ইতুমাহা বারালং ফাঁকা চুপাং রেং লাপেন ফাঁকা কিছু কুসন সি মুনিদা তোমা ফান কাপানা হক মা লাসা পুথাক ছে থান চিমুম জিয়া ফানসি লিতুম কাবর ই লাসি লিতুমাহা বারালং ফাঁকা চুপাং রেং আফাই কে অং পিদু সেতামে ফাঁকা ভোর কি দু কক তিতি আজক কাচুপাং রেং বে কাতুম সেতামে পিনাং আন কাশিক সাক তো কক তিতি লাসি লাসো ভোর পান কাছে পাজক জিয়া ফান পুরা লাসো পুথাক ছে থান চিমুম জিয়া ফান মারাত মারেং আফান সে কিলাং ডাক্তর ফানসি পিনি লিতুম চুফা পনিকল আলং লি নন লাদাক স্টুডিও ডোনা ইং ইগাল আলং লিগে কুমার লোমা পুলোতে ব্লক ভেটেরিনারি ডিসপেন্সারি চকি হোলা নীলি পাহা বারালং নন মামার ব্লক ভেটেরিনারি অফিসার আসাই শিখি ইকবম আলং লি মেন লাগে ডক্টর রুকা সেন তেরাং লাসি রেডিও কার্যরাতা তোমা ফানা ফ্রাংসি কার্ডম পাজির ইগল লাপেন নাংলি ফান জামে কার্ডম নাম পাজির ইগল
4: কার্ডম
3: তাংতে আকা ফ্রেক আলাম ইলি চেথান দাম দে পিন পেন ফা কাচুপাং রেং লাপেন ইলি তুমাহা বারালং ফাঁক আবুর কুপি পিয়াশন সে কংলুম নেই মালাসলাম ইলিয়া ফ্রাংসি এ চিথান দাম নাং বন দামে লাসো ফ্রাং নাংলি কায় এলাম মো লাপেন নাংলি কেথে গিদিং নাংলি কোনার সে কাহা চে মা লাপেন নাংলি কাচারলি লাসো পুথাক আসাপসু রেডিও কার্যরা তোমা ফান চিথান পন ইকজি মা
4: হয় কারণ নীলিমেন ডক্টর কাসেন তেরাং নীলি নন ব্লক ভিটি ডিসপেন্সারি চুকি হলা লসি সাইক্লেম বম নীলি মেহাঙ্গে থেকে ডকমোকা ডকমোকাক বুসিপু কার্বি আংলং নীলি স্কুলিং কে ক্রিসজ্যোতি ইংলিশ স্কুল হাদা কামাচি নীলি স্কুলিং তাক পাতাংল মেট্রিক কাদগুবি তাং এডপেন আনসি নীলি আকো কলেজ টুন্থুল নগাঁও নগাঁও পেন তাং এড আকো নীলি এন্ট্রেন্স কাদগুবি নীল তাহাল চুপি দুন মাত ভেটেনারি হিন নাত বাঁচি নীলি গেলং মাত ভেটেনারি নীলি লুদুন চকল কেচারলি দোন হল কলেজ অফ ভেটেনারি সায়েন্স খানাপাড়া আলো নীলি 2009 আনি কানসি কে লুদুন পেন 2015 আনি কান বাংকে নীলি নাং চনল ডিগ্রি লংল লা পেন ফি নীলি মাস্টার ডিগ্রি তা আকো লুদুন টু ফিট মাস্টার ডিগ্রি টাং ডেট পেন নীলি পিএইচডি কি লুদুন আঞ্চলাং মাতপু সাকরি পু সাইনাত নীলি লং থুল মাত পিএইচডি বাং তন্দু নাং কক মালপু সাই চেকলেম নাসি নীলি মানে নং জয়েন দুন দেল নীলি কেচেং সি কে সামিলাং সো ব্লক লং সি কেকলেম আন পেন সামিলাং সো ব্লক পেন আকো নীলি হান ট্রান্সফার থুল চকি হলা নীলি ব্লং
3: মে পিকল নাংসুরো পিকল নাংলি নাংলি কায় আলামো লাপে নাংলি কে থেকে দিং আলামো পুথা রেডিও কার্যরা তোমা ফান কাছে থান পনাপদ তাতে পুথত ইলি পিনি কাছে টং

0: là kitchen waste mukha itum la ahu han ahu ka do gobi mukha la hai hai pen ako thank prvo adhek thank prvo ke lohongcho jane ba isi example inku arbo data chodiat la tumke sonak thaksi kaprek kaprek dana ka do bi long pen mane pangbui pen pime e jola buta isi option do nolomke e jola ta pime
1: kala
0: la daksi mixu nangpo adana long si la son ta pime la ta isi option lo donc si commercial na se ki mathalo bolo te ke nama dana one of the best option lo la banke
1: kala
0: la ke nama dana bangle pilo bolo te doana beyana diet balance ta dakmasi maintain dek po
1: kala নামে পেগালাম লো নাং চুরো লো নাংলে ফান দাস থাকে থান পাজির মিয়া পট তাঁতে ননবাঙ্গে কাপড় গাং দেং লিতুম দাম থু নাং ফাঁক আকে সো মোহেদ পেন পিনি লিতুম গাছে টং লাপেন গাছিং কি লাস্কে নাং সত আলাম বাংলে লুতুম দাম থুলো নাং ইমু পেন নাং লিপুলো এ ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার বিয়াং লং আলং এ কিজুম নে আকে সো সোয়াইন ফিভার লা সো পুথাক কুসন পেন শিলা সো কিসু কি লং মা কাছি উন মাতে কুসন শিলা সো কিসু লাদা ইতু মহা বার লং নাকি রক মা লাসো পুথাক তামে নাং লিথান বাজির মি পনিক থাতে
0: ইতুম এনি নর্মেলি কাদো গবি কে সোয়াইন ফিভার পসি নিজেল সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসি কে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসি কে আফ্রিকান সোয়াইন ফিভার
1: কলা
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকি দো আজি রিং পিগলো দো বমলো
1: কলা
0: লাগে ইসি ভাইরাল ডিজিজ ভাইরাস পেনসি কি উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন ঠুলাপ আতেংলো সে প্রায় ইতুম লং জিকে ফিভার হদাক আবর্ট দুক ফিভার মানে আফুসো পিগি ইতুম হদাই তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক আফুসো পিক জিয়ালো হংবা চুচি দেট পোলা ইতুম ঠেক দুলং জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহু পেঙ্কে কাচিং অক দুজি আহু পেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থেকলং জি হ্যাঁ বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থেকলং জি আন পেন প্রায় জংসি আপরপেন ট্রিটমেন্ট লং নুন দে ইয়াত ইয়ে পুলোতে আলহং ঠিলত থেক কারণ আলাম থে চুচি দেট পোপট কেডিমান আফিউকে ঠিলত জি লাসি লাসোয়া কিছু কে প্রায় চি উন লহং টু লহং চি উন দেলো আনপেন লহং পেন লহং চতাকালি আকো মুনিত তুমতা জংসি অটলো কিছু টাঙা লহং ফান অটলো অট ডেট পেনকে আকো কে মে লহং অট দাম পলতে আলা সো কিছু কি দুন জুইপ আপেন এসন মাঙ্কে মার্কেট লং তুম লম জ্বর বমতা হাডাকটা জংসি লাই ইনফেক্টেড লহং সে কি জ্বর লাসো ইনফেক্টেড আলহং আক ইতুম চেপন ডেট পয় হেম আকো আচুরিয়া মেন পেন জংসি এমিনা আলহং আনছে পিদা লোপতে লাসো আকে সোতা আপলা পুটা দুন থেক আঙ্কে ইনফেক্টেড আলাং মুখা কাদো ল্যাং লো ল্যাং লো দানা লো কাদো বি লংটা লা সহর মুখ আসো কে সো কেলা সহ ভাইরাস কে দুন জুইব লাসে কাচেরি নেই মাকে লাহে লো আনি বাংটা জংসি লহং পাং রেং লো পুলোতে লাসো কে সো পেন কে কে জগ জি আফান কে ইতুম ভ্যাকসিনেশন বাংসে হদা এটা ইউজ নাং পো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর ভ্যাকসিন কে অ্যাভেলেবল নন কে ভেটেনারি ডিপার্টমেন্ট পেনসি লাগে আকে জয় সি কি পি আংকে লাসো ভ্যাকসিনেশন কে প্রোগ্রাম সিস্টেম সি নন কি কি পিপি নিলে তুম সব প্রোগ্রাম ফুটা হাকলে ডাঙালি লোপলতে ভ্যাকসিন পিলা পয় অ্যান্ড এভরি সিক্স মান্থ হ্যাঁ ছয় মাস লোতে লাসোয়া ভ্যাকসিন বাং রিপিট থু নাংজি নন মাংকে লাসোয়া ভ্যাকসিন কে গভর্নমেন্ট লং সাপ্লাই ডো অ্যাভেলেবল লাগে লং লং লা পিনি ইসি লা প্রোগ্রাম পাংচেং লোপলতে কাদো গবি আলো হং হন্তা পিলা পো লাসোয়া ভ্যাকসিন মাংকে লাপেন লাসোয়া আকে সুকে জংসি সাপো উন লকলো মানে মানে আলো হংকে সো দেলো পুলোতে মানে কিপাত টং পেন টং সে কট পেন ভেটেনারিয়া ডক্টর তুমহান বা ভেটেনারি লং ক্লেম আর মুনি তুমহান ইনফর্ম নাম দেয় নাং জি আন পেন ফোডাক ইনফর্ম পুলোতে মুনি তু বাংপো ট্রিটমেন্ট নাং পিলো পুলোতে আলং হ মুখা মানে কি মেডিয়াত জি চান্সেস থে ও লাপেন পুথ দাম থুলো নাং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন ফিভার কে কিছু কে আজিং পিগলো আফ্রিকান আদিম আছে কে দোলো আসো কিছু কে আমেন কে লং চেং তাহলে আছে আফ্রিকান সোয়াইন ফিভার পোলো ইন্ডিয়া কে নাং লুটলি আজ রিং পিকলা আদুমারায় কান্ট্রিজ মুখাকে ইতুম ইনফরমেশন কে লং অতেন বলতে আপ্রাং পেন দু বম লো পুসি কার্য লং যেন বা চাইনা পুন মিয়ানমার তুম পুসি তালা আকিছু নাং লোল পুসি কার্য লং আফ্রিকান সোয়াইন ফিভার ইন্ডিয়া লং ইতুম আংঠে কে লং চেং কে 2020 এনিকান অরুণাচল প্রদেশ এন্ড আসাম ইতুম দাক নাং লোলো পেডাং আন এরিয়া এফেক্টেড লো নাকি ইতুম কার্বিয়াং লং তালা সকিছু নাং লুদুন চকলো লাসো কেসো তা প্রায় সিমিলার উইথ ক্লাসিক্যাল সোয়াইন ফিভার প্রায় চিমিলাই লোলা তুম দুইটা সেটা ভাইরাস বাং বেলেগ বেলেগ আন্ত

0: লাগে, ডিএনএ ভাইরাস আফ্রিকান সোয়াইন ফিভার বাংকে। আফ্রিকান সোয়াইন ফিভারকে ভেরি মানে ইংটাংপিক ভাইরাস কামকে ঠিক কাংডাং পুলোতে ইকুপ না সাফা পিলর পর মেসি লং হং ডোয়ান বেয়া না সাফা পিলর পর সিমটমকে প্রায় চিমিলাই লোলা পেন ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পেন আর ফুসো পিকজি টেম্পারেচার একদম দু পিকজি লাই সনল পেন লাপেন বেহারা হালা বুডি রেসেসটা দুজি আংকে লোহ মুখা আনচুচি দেট খাংজাং প পু দুজয় প তৎলুন পু দুজয় প লাপেন আনিংহাং হেলো এজাতাকে ক্লেপজি আফান আংকে প্রেগনেন্ট আলো হং দুপুটে এবর্শনকে মানে 100% এবর্শনকে দোবেক প লাপেন বেহারা লা সলো হংকে 100% থিবেক প লাহানকে মর্টেলিটি বাং হাই পিক লা তুমি থিবেক পো লাগে লা সকে সোলে উন্ডো পুলোতে কিপা মি উনা অপশন হবে ট্রিটমেন্ট কে থাকা হবে লাহানকে তুম এনেকে লাগলামলোতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাওয়াই ফিট সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মাংকে মানে এলা কিছি জিয়া পরবাং আশা বাদ জিওডিং চেয়ারলাসি সব আংব অংহ নিতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পুটে লাতুম বাং মানে কেরেং আক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লঙ্কে এলা সব হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লঙ্কে বাতাই সি জংসি কি উনলো পুলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিডুন লং ইয়া আর চান্সেস কম পিকান সব প্রাংসি ছিল তেটি আহুট ব্যাংকে আটা প্রাং সি আটা প্রাংমেন সি জোয়া ফুসু পানিং আসামকে লং ছিল তা দুদো আর ভাইরাসকে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাংকে লা লহং টু লহং তা স্প্রেড দেলো লা তুমাং বং জংসি কন্টেক্ট কল পুলোতে লা সোয়া ভাইরাসকে লাগে উন্ডুন বেগ পাপে না ভেরা মুনি তুম জংসি মানে মানা মুনি বাং হলা কিছু টাঙালো হং ফান অটল আর কি মিলং অট দামতে লা সোয়া ভাইরাস করতে সন্তা দুন জুইটা থেক লাপে না ভেরাকে আকো আমুন নিলি নিজে আসন বোজার পেন জংসি লা আফ্রিকান সোয়াইন ফিভার আলো হং কে জ্বর কলো আংকে লা সোয়া লং হং অবাসি পন লো অংকে মিনাং আচুরি বাং তুম চলং পল পোতে লা পুতা দুন জুই প লাপে না বাহেরা লা তুমহানকে ওয়াইল্ড পিক্স মানে হাবির লং হং লা তুম হই পেন তা লা সোয়া ডিজিজকে ট্রান্সফার উন আন পেন ইসি আ টিক্স দু লা সোয়া টিক্স পেন তা মানে লা তুমা আংরো লহে লা সো আংরো পেন তা লা সোয়া আকে সোকে দুন জুই তা থে আংকে আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে নিলতুম পিনি আনতা মানে ট্রিটমেন্ট আবেলো ভ্যাকসিনেশন তা আবেলো থাং তা আবেলো লাগে উনসি উন এলাং পিনি আনতা ভ্যাকসিন তা আবেলাং পিনি আনতা আজ ওডিং পিকলো আনতা ভ্যাকসিন পিনি আনতা সোমারুন এলাং নন মাংকে লাসি লাহানকে কন্ট্রোল করি কে অনলি কে বায়ো সিকিউরিটি আনবেলো তো বায়ো সিকিউরিটি পুলোতে কসমসি ইসি আ ফার্ম চিকিম পা মেনাং প ফার্ম লং কসমসি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুটলং লিদের নাকি লহং আকাপ্রেক আলো হং মুখা পুমাত পওয়ান লং লিদের নাকি এসি আ ফার্ম দলু পুলো তাংতে আকি মিয়া লং হং চানলু পুলোতে হদাই তাক হদাক আলা কে দো কেনি লং মাংকে পনাংনে কেচেং বাংকে কোয়ারেন্টাইন সি বিনাংজি কোয়ারেন্টাইন বিদেট পেন কেদিন ফিসি লা সোল হং থাং থেলু পানসি হলা তুমলং মিক্স দু নাংজি আম পেন জংসি লা দানা কে জ্বর দানা কে বানা গাড়ি পুসিতা দানা কে বান গাড়ি সেটা হদাই তা সাফা দুন বেড়ান প এই তুমলং হলা দাক ফুটবাত পুইসি সিস্টেম দু ফুটবাত সমার দুন মে দাক পটাশিয়াম পারমাঙ্গনেট পটাস পুপু লাসো পটাস আলাং প্যান বিসি মুনি তুমুখা কিরবাং কেদাম সেটা লাসো আ পটাস আলাং লসি পু দংসি হালা ফার্ম লং অ্যাপ্রোচ নাংজি আন প্যান উনান উনকে ড্রেস তা কাপড়েক নাংজি ফার্ম লং ড্রেস বাং কাপড়েক নাংজি আন প্যান নালি হংকে বারা ড্রেস বাং বেলেগ নাংজি লা দুইটা ড্রেসকে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসি ফার্ম চিকিমলো পুটে হদাকসি অসুবিধা চিকলেম যা নাং পো নহলে কালিতে এলা নালি ড্রেস লং মাসে ভাইরাস নাং দুন জুই তা থাক কিং অব লং মাতা নাং দুন জুই তা থাক ও তাসে ইংডাং প্রাপিক তাসে বায়ো সিকিউরিটি পহরমু বাং মেনটেন পিক নাং জি আর লাভ মেনটেন উন এলো পুলোতে আফ্রিকান সোয়াইন ফিভার কে লাগে মানে কি উন প্রাপ পিক লো আম পেন লালে কে ইতুমা মেন ইতুমা ইস্যু বাং কে ইতুম কারবি আং লং মাংকে রং সর কে লা সহরমু বাং মানে মেনটেন উন এদে তাই সি কে সেক সাক দো ফার্ম চিকিম দে প ইন্টারেস্টেড ফার্মার দো জি ফার্ম চিকিম জি রং সর তোমাংটা আলা ফাম আলং হং কিলাং পিদাম পো লুট পিদাম চকটিটি লাসন লো পুলোতে বেমারটা ঢুনজুই পো লাসি উনান উনকে লাসো হরমু বাং বাউন্ডারি চে বনাই নাংজি বাউন্ডারি ওয়াল চো কেনিসি চে সোমার সি মুনি তোমহান পুমাত পাপা লুট চককে পারমিশন পিপি দেট নাংজি আন পেন লা কাচেরি বাং থে উনাং পো আনি বাংটা আলং হং নসি কে জর্দাম পুসিতা বা বেলেগ আলং হংকে বান পুসিতা চিলাং পামেসি চিরি পামেসি আজাত সিতা ক্লেম নাং পো স্টেপস এ নাং পো
1: মে পেক মে পেলাম সিনাংলি রেডিও গার জোরা তুমি ফান কে থান পনিগল ফাক আকি সু কুসন মালা পেন কুসন বেন সেগাছি পাজক জিমা লাস পুথা নাংলি কে থান পাজির মি পনালি ফানাং চুরুলো তাতে ইসন এলামনি দিনালি ফানাং কার জুগাং তুমি বাং

0: তাহলে হাই প্রোডাক্ট পাপালুর দাম চকলং লিদের নাং জি লাইসি অপশন দল কন্ট্রোল করি ফান নালে তুম ভ্যাকসিনেশন বাং মেনটেন নাং জি রেগুলার ডিওয়ার্মিং ডিওয়ার্মিং মানে পিলু দোবাই ইন্টারভেল ইসিসি ইন্টারভেল উপলতে পিলু দোবাই পিদুন বম নাং জি আকো উন পুলোতে রেকর্ড কিপিং লা বাং ইম্পর্টেন্ট ও নালে তুম রেকর্ড কিপিং জিবি নাং জি রেজিস্টার্ড ও মেনটেন নাং জি কমালং হং সি কসন মা কসালং হং সে আর্টা কো আনো মা পহাই টাচ মেনটেন নাই প্রেগনেন্ট দলু পুটে হালা তুম হান্তা আকো রেকর্ড এক্সট্রা সি চিবি পো নাং জি হালা আকো দানা কিপি পুসিতা নালে তুম দানা মুখাটা চিলাং লাভ নাং জি হিসাব দু হাই হিসাব মুখা চিলাং লাভ নাই উন পুরোতে নাং তুম নিতুম ভেটেনারি ডক্টরস তুম পেলে কনসাল্ট চক লাহাই বাংকে লাপেন বাহেরা নীল তুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পফিট সেটা লাসো কিছু ফানকে নীল তুম টাইম টু টাইম এভিয়ারনেস ফিভার রং সর তুম হান লাসো কিছু অফুটাক এভিয়ারনেস সি পি নালে তুম হান ফিভার দি উনান উনকে নালে তুম লাসো কিছু জং সি কার্যুদু নংলো নানি পেন কার্যুদু নংলো পুরোতে বায়োসিকিউরিটি বাং নালে তুম স্ট্রিক্টলি চিলাং নাং পো তাকে লহ কাপড়ে কা লহ মুখা ওয়ান বিদ্যা নাং জি লাসো এসেককে উনান উনকে লহ অক্টা হাপু পাপালি লে দেন আছুরি মুখা পিপি দেন নাং জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেন নাং জি লহ অক হল হাই বাং পিপি দেন নাং জি পেন উনান উনকে হলা সনো ইনসেক্স কদু উই লহাই পেন মেনটেন নাং জি চিটিম তাহ ইংরো তাহলে হাই পেন তা মেনটেন নাং জি লা পেন তাও আলাম থে আকে সু দুন জুই তা থেক লাসি আরোই বাং আনি বাং তা উন পুলোতে সাফা বেড় নাং জি আলাং তোমা লা ফাগ্রয় আহ পেন কেলা হি কদৌ বে হাই দু উ পো লাসো জৈনি তা কাপড়ে কাপড়ে কেসু আকো লং লক তা থেক লাসি লা হাই তা সাফা বেড় নাং পো আর নলম কি কেমিক্যালস এভেলেবল দু কেমিক্যালস নাহলে তুম নাম পনরে লা সাফা পামি তা চক
1: সুরপার পিগলো নাংলি লাসো পুথাকে থানা পাজির মিয়া পল তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান বাংকে দো তাতে ইজন ফাক আসো ফিডেট পেন কোয়ান আর তা আহুসি লাসো আবিজি মে পিনা যে
0: নিলে তুমি থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটি সেটা থ্রি মান্থস সিন তুম এনেকে আডেট মানে কি ফিক্স ফিক্স লাসো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন নিতুম পিপ লা পেন থাকানকে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লবাংকে কোম্পানি ওয়াইজ সাব কাপড়েটা দো ইহুডিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালসো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলি হালসো ভ্যাকসিন আং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন এটা ইন্ডিয়া পেন প্রোকিউরা ভ্যাকসিন মুখাকে নিতুমকে লান আটা হোট আনসি পিপি টু মান্থস আফিসি প্রায় কে পিপি পলো লাতুমকে লান এসে কে আপাই চুলাং চবম জি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লক জি লাসে লাসো এসে খুব বাংকে নিল তুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন আফিসি নিতুম ভ্যাকসিন বাংকে পিপি
1: মে পেগলামলো লাসো পুথাক নাং লিগে থান পাজির মিয়া পট তাংতে ইলি গেছে থান নাই কে দো পিগলাং তে মা সেটা মে আপরালাম দো পটসি পিনি কেলে তুমলা দা আনলে রিবিক চেকলো না মো আপর কাপ্রেক দুলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কা কিসু ফানসা মে ইলি কাছে থান জে ফান আপর এন থুলো না তাংতে পিনি নাং লিলা দা আন কে বাং পট নাং লি ফান নাং চুরু পিগলো লাপেন নাং লি ফ্রাং কি ক্লেম কি দাম জি আসন আসাই আন সেটা মে এ নাং লি ফান হিরজুমে না পিদুন লো লান আপর আনলে ইলি রিবিক চেকলো না নাং চুরু লো কে বাং পট
0: ও কার্ডো
2: চুপং রং চলনা আজামে কেলা পানি কং তোনেকল লাকে আকাশবাণী ডিফু
3: আপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত
2: লাকে আকাশবাণী রিপো নন আদ্রিকনাং হিন্দি লামার জানালো না জামেক হিন্দি লামার জানালো না জামেক লংপেন কিচিং সিয়েলো না আদ্রিকনাং আশিস কর কিলো নালন

হিন্দি লামার জানা লোনে যা মেঘ লংপেন আধুন্তু আলু না দেখছে না জাভেদ আলী কিলো না লন আলু নিলাম তে তুম মিলে লামার জানা মেলে কে তুম মিলে

আসামিস লামারজান কালিয়ালু না জামিয়া কেলা পানসি কাং তো নেগলা লাকে আকাশ বানি দিফু আদন্ত জামেক নন মালাম সো পিলতে নানা তুম আর্জিক লংপা।

0: la so lam the dengu po lam the kaning jei phan
1: tang te doctor aprang si lam the chithanam iksena dengu ke so lagi kupia ke so la nang li klardak pen radio kar juara da tuma phan than ik jima
0: dengu ke so la so akiso ke viral akiso la si la so koson lo inut inut phan kachi un pu la so ke so ke chitim ke check pen pu chitim pustame akaprek prek ajati do so malaria aphan ke pen kichi un achitim labange anopheles pupu labangkali pen akaprek ajati ba lage tum edis pusipupu la so achitim pen si dengu bange inun nun panchi un
1: choroi glo doctor nangli klardak pen than pachinia pot la so ke su longlo pulote ko son pen siang thek chilong po doctor
0: la dengu kiso ke akaprek sing jam pasi la son ke so son thot si nang che pak lang lang la si puthot ke bang jing pishin tum ko son si nili chinik po je nili dengu doi glo po la bangge ki pu lor pen ge siksa athe a symptoms mate ake so ajat ke aphuso sing jam acha athe ke apok ke dam la son pen si wang wang la si nili akashwani la so hin pen nili munit tum pam pachinik po la nangli phukiso pulote nangli tum la bangke aso sa pule mathai gri noy inke difu medical college tum dak itum difu long sidolo nangli ajat phukiso pustame aprang si bangke doctor long damik noy inke alangli nangli pan test nang kurik po apen nangli pan nang langik po la so hin det pi alangli tum chinik po je lage dengu akiso mate malaria mate lage ini tum singjam pasi thang tak man thanang nia son bang dengu symptoms plote la bangke isi hini pukali aka viral ajat viral akiso son thot nili tum ki thek long ma la son ki tokateng ke lalo a phuki so do po aning ke wang do po poko chokor do po hot pet ke a poke dam ma daidia pula son thot hin hin do bon sitame laso symptoms lo ki do la pendingi puke lason pulor ke uni bon sitame ke so bang tan o pulote anukan pen a vigi jang lai do do ang ho pen a vigi jang a pen a bang long ta a ke er lason bang prok mane bang morok pula son do do bon sitame la bang ke severe o mate a keso bang tan o puan si lahai bang ge thiklong ipo
1: tangte doctor la dengue keso kona pensi nang ke plank cheng
0: la so keso ke aprang etum dak india long prote common pike delhi lapu adim lo apen assam state long prote etum ke thiklong long ke dibrugar jorhat lapu orlom apen guwahati alom lahai si thiklong long aprangko ke apenke dengu kisu la sopot kosonsi la sopot ke man puke lake tum ilitum chinki erlo chitim pen pu so la so chitim bangke nahok le ki do una chitim kali la so chitim phan ke nang sot bangke mainly arve jang bari kha phi arve jang pen lang hai la hai long mir biri ma itum drain long lang bang lile det alang tarmane tum popoke stagnant water po la son ki lile le det alang bang long si la hai dengue chitim bang la ki do mane breeding ground po la sona dim si ai la sona environment si ki ki melo apen la son pensi ki chanon lang bong la si la son pensi ki khailo
1: la pente doctor la bang so ki su kupia pora hut si ki long ki ong lo ning kreng ma mate bare kha por hut lo
0: la so kisu ke january pen hu february la ning ningrengan ta long ta hai bons ta me ke khainai ahut ke barikha aphilo nilitum mopen ching ke son barikha phi plote la so dengue achitim bang kireng adim bang ong utiti athe langbung long la hai long lang du opo la si ke khai bang bisititi
1: churulo doctor la pente doctor la bang so kisu kichu gi juna long ta pini kisinang je son duma
0: la dengu kisu bangke kisini son bangge ajatave stame itum ke than dundun kila lo la dengu kisu পুলটে লাগে ভাইরাল কিসো ল লাসি লাসো কিসো হুটে কোসন পো এ বাং ইতুমে এ বাং আলো লো ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম প্লটে ইতুমে বাং লং আর্মি ইতুম লাহে বাং পাকম জুরো টিটি লাসি লাসন হুট পুটে কিচো জুন বাং কেসে কালি আরো বেশি চুথুনাং পো আকে মে আকে মে হরমু চুনাং পো থেসো তহ হানকিলির তহ লাহে বাং চুইক নাং পো লাহে কিচো পেন প্লটে এ বাং চিপাং টাং কোয়ান ল এ বাং চিপাং টাং লা আনসি বেমারটা হির বাং কমিক চাটপো
1: লাপেন দে ডক্টর লাবাং সো কেসো চলং লো পুলোতে কো আনাজির কিডিং আ ফিসি লাবাং সো কেসো কেমি উন পো
0: ডেঙ্গু কে লং পুলোতে নন নিলি পাবলিক তোমা পাচিনিক পো ডেঙ্গু কে সো পুলোতে আঝা আঝা আসন্দ আঝা তুমকে পুপো ইতুম মাইল ফর্মস তার মানে লাবাংকে ইতুম সিংজাম পাসি সন্থত আফু সোপো আপক সোপো লাপলোতে কি ফেরি মেমি আসন কি থাংটা হবে লাপাঙ্গে কিচু কি জুন বাং চোপামে কানাং পো লাংমন জুনং পো মিগ দেট পো পঞ্চমে কি ফেরি মেমি আসন দোমা পো দো লাপাঙ্গে যদি লা ডেঙ্গু ভাইরাস বাং সিভিয়ার ফর্ম চেট পোলোতে লিতুম মোপেন চিংকি আসন আনুকান পেন হুপেন আবি জাং পো লাসন হুট পোলোতে পেশেন্ট বাংকে আবি কে যাং মানে হং পেটা আবি যাং পো আর লো ইন্টারনাল ব্লিডিং পো হং পেটা আবি যাং পো আর পক লংটা লাং কে জমা তা দোদো আর পেন আং ফর লংটা লাং জমা দোদো পেন লাসন কন্ডিশন পুলোতে পেশেন্ট তুম বাংকে আইসিউ তানাং ককটিটি আর পেন হসপিটাল বাংকে নাং সৎপো এনে কিছু মাইল ফর্ম পুলোতে লাবাংকে সপ্তাহিসি মানি কেপ লান বেট পেন পেশেন্ট আমি থাং মাত চিমে পো আর পেনকে আচ্ছা তুম পুপু যে লা ডেঙ্গু কিসো ডেট ফিতা এ বাং কারজন লাহাই কমজুরি পু লাহাই দোদো পঞ্চমে লা বাং এ থাং তামা থাং নে সো বেসিকলি সপ্তাহ সি বা নিকেপ লান বাক দোদো
1: তাং তে ডক্টর লাবাং সো কিসো 2023 এ নিংকান কে পেনাং আনা তুমকে লাবাং সো কিসো লং দুন ল লাপেন পেনাং আনা তুমকে আপ্রান সিতামি কেদাম তা দো ওলো লাসি লাসো কেসো 2023 এ নিংকান সি দো চটমা মাতি নন লমতা দো ইকবম লাবাং সো কেসো
0: লাসো আকেসো আপ্রাং পেন্ডা দোমা বে লাগে পুবাঙ্গে সুঙ্গিক্রুং পঞ্চনামে এসনলাম ইলিতুম ডক্টর সুমকে চিংবাই টেংতে আপ্রাং পেন্ডা দোতাহাই পঞ্চনামে আপ্রাং কো ইতুমলং কে লাঙি টেস্ট কে করি যে আফুসো ল ইতুম ব্লাড আসন হাই টেস্ট করি ল ডেঙ্গু ডোমা আবে মা লাহাই আসন বাঙ্কে আবে লাসি হুলা সো কোহটকে আবে দেট পুকে পুলর কেউনে বনস্তমে লাসো আনিংকান লা 2023 আনিংকান বাংকে খাই পিকল লাবাংকে কোনা পেলনি বাং লাবাং পুনে বনস্তমে লাসো হুচি ইতুম চিনি ইকল যে ডেঙ্গু ডোলো পু আপেন লাডেট ফিকে ইতুম আজাটা পেশেন্ট লা বারিখা আহুত মেইনলি এতম পেশেন্টলে বাং ফুকি সোপলতে এতম টেস্ট করিরি পঞ্চমে লাসো আনিং কান্ডেড ফি এতম অথরিটিস তোমতা স্টেট লং তাল এতম আপেন তোমার ডিস্ট্রিক্ট অথরিটিস তোমতাল এতম লাসো পট বাং কোশন সি পাবেদে দিমা পু আপেন লাদেট ফি এতম নন লাসো চুনেং আনিং কান দেট ইস 2024 টা এতম কেসেস লং ল পঞ্চমে সিরিয়াস পিকালি আপেন কে লং আফাই কে কমিক পিক
1: তাং তে ডক্টর লা ডেঙ্গু কিসু কে রং তুম তা লং মা মাতি লা থই কি দো তুম সি লং উন চল
0: লাসো কিসু কে রং তা হাই মা থই তা লং তা হাই বনস্তামে থই লং বাং কে বেশি চানচেত আথে ইতুম বাং রং লং কে লাং লাসন ড্রেন তহ লাসন বাং কে কম আপেন লাং কিলি জায়গা দো বনসামে ইতুম দাক থই লংকে ইতুম আচ্ছা ড্রেন দোদো আপেন লাংবং লাসন লাং কিলিলিয়ে লাং বাং কে অং সি কে থেক লং ল লাসো পচি থই লং সি অং মুচেত বনসামে আগুন ইলি থানিক থুপ লাগে রং মা থই পুকে কালি নাহক তামে কাচি রে সি দোষি মে
1: চরুলো ডক্টর নাংলি ক্লার্ডাক পেন থান পনপত তাংতে ডক্টর লা ডেঙ্গু কিসু কে কাচি উন কিসু মা
0: ডেঙ্গু কিসু কে কাচি উন পুকে ইতম রিসার্চ লংটা মা ননান পিনে আন্তা থেক লং লিপিনলা মানে মনিত ইনুত ডেঙ্গু লিডো প্লটে কিসু কিডো প্লটে লাফানকে চোরা পেট নাংনে মা চিংকি রা পেট নাংনে মা

0: monang thanik po
1: chorek la doctor tangte doctor nang ni tumla dengue a kiso puthak cherok to amai padopon ikma health camp padopon ikma
0: kalang labangge health camp bangge adui adui do do labangge dengue pu a kiso phan chotkali national vector borne disease puke rake chitim ma thero tah ma phiju tho lahai pen ajat abemar nangki un pu laso a program do do silake rong rong a tokta dam dam awareness program ta do do apenge kinang sot lake সুসি আপ্রাং কোসংসি ইতুম চিরে পেন্দুপো আথে কেসো দেতা ফিকে লাগে মাদু দা চিনি গলো যে হসপিটাল লং ওয়াং নাং পো সে চিলাং নাং পো বনস্তামে কিনাং সত বাঙ্গে কোসংসি ইতুম লাসো বেমার পেন চেপা প্রি উনমা
1: তাংতে ডক্টর পামপে নাং লি পু ইকলো যে লাসো কেসো কি কাচেরি নাং জি কেসো পু লাসি লাসো কেসো কাচেরি নাং জি কি কোসং ন কে পালং লি জি ফান কাচেরি নাং জি কে
0: লা মো ইতুম চিংকিক বমকে লাসো আবেমার পাংকে চিটিম পেনসি নাকি চিউন ইতুম ইনিং লং চিপিনি কে সন্নি হরমুল কসন সি লাসো চিটিম কিদু ও মা কিদু আনিং হাং আদিম বাং পাবেদেত নাং পো সি পাবেদেত নাং পো পুলতে ইতুম চিনি দাম নাং ইপো যে চিটিম বাং কোনাসি কিদু আনিং হাং আপেন আপ্রাং ইতুম নন চিংবাই ক্লো যে লাসন লা ডেঙ্গু পো আ চিটিম বাংকে আনিং হাং বাংকে লাং কিলি লিয়ে দিম লাংবুং আলাং সো ইতুম বাড়ি খা হুটপটে ইতুম চিরে পিকনাম পো যে মির কি এ দিম তো লাংবুং লাহাই দোপলতে ইতুম বাং লাসো লাং বাংকে পাবিদে নাম পো ড্রেন লে লাং লিলিয়ে দিম দোপতে লাবাং তা সাফাইক নাম পো মানে ইতুম কি দো কে থাক আদিম বাং সাফ সিগুন বেন বি নাম পো পুলতে লাচিতিম বাং লাসো দিম লং রিঙুনে থাকবো আপেন লাগে হেম আঞ্চত কালিল ইতুমা কলোনি মা ইতুমা এরিয়া লং লাসপট বাং কাদো গভিতা লাসন চিরুং পেন লাসপট কুড়ি পটে লাবাংগে লাসো চিতিম বাং আবিদেত পো পুথত চিটিম বাং কোসংসি নাং পাচেক নাং নিল পুলতে লাবাঙ্গে জয় কেল নাং লিতুম তা চিনি ইকপো লাবাঙ্গে ইতুম ডেঙ্গু আর চিটিম নাঙ্গে চেককে কাচিং কিতা তো দল যে লাসো চিটিম বাঙ্গে আদাপ আপর মা আনার লোপর সি নাং চেক চেক পো লাবাঙ্গে আখকল মনস্তামি আজুতা নাং চেকতা হয় লাসি ইতুম বাঙ্গে কপিল বিনাম পোকে আজু লেকে মেঘজাং পলতে মুসিরি বাং চিহিং পেনসি মেঘজাং সিকিমে আপেন আনার লোপর পোটে পি বাং ইতুম ইরি ইরি কেং হাই কভার লাপ চেপা টাং লাপ লাসনা চিংথাং নাম পো পোলটে চিটিম নাম নাম পাচে কোন এলো বাদ বাকি কে চিটিম পা কাটি আপট তুম আজাতে ইউজ মে রেপেলেন্স দো আজাতে দো লাহাই পেন চিটিম বাং নাম্বার চেক নাং নিল টিম লে নাম্বার চেক চে পুলতে ডেঙ্গু কিছু বাং একে লং আংরিং কে আবেল আপেন কে লাল মুসুরি বাং চিহিং নাং পো বাড়ি খা ল ফাঙক পিকল পুস্তামে আজাস্তামে লা ইতুম মুসুরি কি চিহিং পেন ইতুম লা ডেঙ্গু কিছু বাংকে চেপা প্রি ইন পো লাল
1: চুরুইক ল ডক্টর নাংলি ক্লার্ডাক পেন থান পন পন তাংতে ডক্টর পেনাঙানা তুম চে থান যে মেনসু পি পেন লাবাং সো কিছু চেপা মি উন পু লাবাং সো লাম কো আনা হক
0: ও লাবাং নাংলি নাকার জুবাং তুম ফানাং আর জুই পিকলো পেশেন্ট তুমতা আপেন লাবাং কচিনি বাং আনিং হাং বাং দুই পিকপ ইতুম মেডিকেল হিন পেন ইতুম রিসার্চ তো দো লাসো পুথাক সামে নন আনতা লাসো পোট বাংকে মেনসুপি আথে কালিতে মেনসুপি আর বো কি উপ পেন কে চো পুলতে লাবাং লাসো ডেঙ্গু কি সোফান কি মেজি পু লাসন থাং তা ঠেকলং ইগে আনতা নিলি ইসি ইংনেক মে মে আলাম বাং সে নাং থাইপ পেশেন্ট তুম নিলি লাসন তা লং ইপিকলো মেনসুপি আর বো বাং কি উপ পেন লাসো আর বো কি জুন পেন গেস্ট্রাইটিস কে খাই পেনসি কে বাং দল মতে আনিং কে বাং লা আর বো আকে ভাই চো থপ থপ মাত লাসন দল লাসি চো ইগ্রি কে পুপে ল বনস্তামে আজাদ কে চো হরমোসন লা মেনসুপিয়া আর বো তাহ মেনসুপিয়া থে পুসামে লাসন চোমে বনস্তামে দোয়াই ল পুপেন আর বো চোর মা থে তা চোর পোতে লা বাঙ্গে আলে বাঙে ঠেকলং ইগে
1: চোরইক ল ডক্টর নাংলি ক্লার্ডাক পেন থান পন পন তাইতে লাবাং সো কেসো চলং লো পুলোতে প্লেটলেটস লা পিনাং কক টিটি লাসি লা প্লেটলেটস এ গোপিয়া ফান
0: নীলি মোনাই থানসন লা ডেঙ্গু বাং সো পিক প্লোটে লাসো ভাইরাস বাং কপিলো বিবি কে লা এ বাং লং আবি লং প্লেটলেটস পু আর্মু পান পাথি লাপেটে লাসি কাচিনি নাং সত কে প্লেটলেট কে কপিল প্লোটে জয় কে পেন প্লোটে প্লেটলেট বাঙ্গে এ বাং লং কে আবি ইতুম নাহক স্তমে আমেকলে দো পটে আবি পজাং ও এ ফানসি প্লেটলেট বাঙ্গে আবি পাখাঙি ফান লালো আকাম বাঙ্গে লাসি লাসো প্লেটলেট লে কাবে প্লোটে আবি বাং খাং ও নেদেত পো কেসো বাং টানো ও প্লোটে এনুকান পেন আবি কি যাং তেং হো পেন আবি কি যাং মতে ইন্টারনাল ব্লিডিং পু আপকলং আবি কি যাং লাহাই বাঙ্গে লা প্লেটলেট পু হরমো আবি লং কি দো বাং লাসো ভাইরাস বাং পাহিং নো লাভ টেটি লাসি লাসন আ পেশেন্ট ইতুম ঠেকলং ল প্লোটে ব্লাড টেস্ট পেন লাইপ প্লেটলেটস পাং লে কমিক পিক প্লোটে লা প্লেটলেটস পাং আঠে আ ভাইরাস

0: ge patiu ne monsame aprang kachingi yeson kupilo la so virus e banglong pahingno plote la platelets pang pahingno la plote itum kupilo ki bige doctor tumke platelet peak bompo athe la so virus pang ki do kereng un e banglong kereng un poke lage hoptai si mani ke plan vechi dun ti la so ki do tik itum bang thangta la dengu ki so a patient ban thangta pasik sakse plote la hai kupipilo ki pahingno la hai itum bang ke pathi ki bompo pa me phansi la pu peak bompo la si la so hin si platelet ta pipen la kehing no tangan ke tum refill bang kurik bombo
1: tangte doctor labangso kisu arta lamta du ikma lapen ko anarta hutsi labangso kisu kilonglong
0: laso adengu kisu monitum ason mathata je osomartum mate kalite akisartum si kilong angring bang besipu ponsame labangke ahokali chitim bangke majok panda chekche somar tomate checklo risomar sarmar phantalo gorjang phantalo apen sarpi sarburatalo lasila bangke neke risomar neki tangrak nephange thangthe polosong kali chitim bangke laso chitim bangke majok panda chekta hai apen majok ta arta aling kali majok ta long ta hai
1: tangte doctor la dengue kisu kilong tangatum puthot labangso kisu kilong thuji angring do ikma
0: la aprangsi itum kichini nai ke dengue virus bang son plido deng 1 deng 2 then 3 and then 4 si laso a virus bang ke e phong le long bustame ako puthot ke longi angring do apen itum lason si kachini gloje virus plote e phong le laso a virus a kisu du plote immunity develop kuripo phige long le lo pulo so jeneba non example virus 1 pensi long lo plote la so amunit bangke virus 1 bangke ako long ke long bangke angring ave ponstami tum non aching va son son plido la si kapre ka virus bangle long thulok plote kitab long ke tok do etum ke long le lang non ko difulong ke ponstami la do plote akapre ka virus bang mainly 2 ba 4 plote kiso bang anso se ke tan thui labang se angring do apen ke ini non prangsi infection e long plote labang e phukiso pen pok kachokor ma ninge bang lan chot ta hai pon same puthot ako infection long to pre lapenda sus lapenda aro ke hai kiso bang long pol lage alai avi ki jang ta ho apen ke icu nang kok lai angring do
1: tangte doctor akinang sot nayalam ronga joki do tum tongse kot pen la so ki su long lo puloti ku pilo ge claim ik nang ji athima ronga lom ki men men towar hino dak po wang thek thedet la son ta dokok titi la si la so por hut pini hem dokok pen ki claim nang ji awar side do ikma
0: kalang lo labang isi alam ki the bang lo je men men bang rong long rasta kahing no pen bang tong thek the ta tu do নীলি থানি গিজিকে পুঠতকে আফুগিসোকে দবেকল লাসি ফুগিসো প্লটে প্যারাসিটামল লাসো ট্যাবলেট বাং চোপেন ফুবাং পাহামে আফুগিসো বাং পাহামে আপেনকে লাং বাং জুনিত পিকডং প আথে ফুগিসো প্লটে ইং ইবাং প প্লটে এ বাং লাং হাই ইং সিপলাপ আসনল লাসি লাং বাংকে জুনবম নং প আপেনকে প্যারাসিটামল কি চোপেন লাসো ফুগিসো বাং মিমে প্লটে আজাটা পি তামে রুমাল তামে লাং লং নিম পেন লাসো সর পেন লাসো ইতুম কি পুপুকে আফুলং পার বি পেন লা ফু পাহাম লাপ লাতা ইতুম বরিক মে আপেন কে কিচু জুন বাংকে লহান কিলির থেসো সো লাই কিচু পেন সি কিনি নংপো সামে কি উন আন কে কোয়ান লকে বরি পেন হসপিটাল কে বানসি পা বরি নংপো
1: কি জুৎসি নাংলি ফানার জুথুইং টু ডেঙ্গু কে সো গভর্নমেন্ট পেন কোপিনি আকেরাব দু ইগমা কাচে ল্যাংজি ফান কেরাব আওয়ার সাইডো ইগমা
0: So, laso ahin bangke government of India pen isi organization lason do organization mate isi department do la bangke national vector borne disease control program po tarmane laso ahin ke moilitum chethanson chitim pen ke check bemar hai jenaba malaria ta dengue ta lahe pen lahe ason bemar kuson lo bemar itum পাবেই ফান আপেনকে দু প্লোতে কোসন সি রাবদুম নামপ লাহে হিন দো আপেনকে লাগে সেন্টার বডি তো দো স্টেট বডি তো দো আপেন ইতম আসাম সরকার লংটা ইসিয়া সেল দোপ আপেন ইতম ডিস্ট্রিক্ট ওয়াইজ তা সেল দো দো লাসো হিন পেনসি ডিস্ট্রিক্টে হিন তুম বাং লা স্প্রে করিক প স্প্রে করি পেন লাহাই চিতিম লং নানা চিতিম কি দো মেমে আদিম লাহাই স্প্রে করিক প আপেন কে হেলথ ক্যাম্পস পাতিতি হেলথ ক্যাম্পস পাতি পেন মুনিতম ফান কচিনি নে আমনি তুমদা তো ইকপে ডেঙ্গু কে সো কুপিলো পো আপেন গোসন ল আসো আপুথাক আলাম থি কে থান দা দুপো আপেন কিসো কে লানা গোসন নন কুপি পিচো নাং পল হাই তা থানি দুলো আপেন কে

লাগে আকাশবাণী দীপু নন আজুক সিনং ইংলিশ আলোন আজাই ম্যাগ ইংলিশ আলোন আজাই ম্যাগ লং প্যান চেং সিয়ালুন আজুক সিনং কিলুন জিয়া বাং মেরুন ফাইভ আলোন লামতে ডে লাইট

ইংলিশ আলোন যা মেঘলং প্যান আধুন্থ আলোন আর্যুক সিনাং কিলুন আবাং এন্ডে ইংলিশ আলোন লামতে হার্ট বিট।

0: lahai kidun pen rada phanta non owe ki mitum phanta kang thur pon mane lahai ke kan ki lun pen joini si ra owe ki mitum phanta aprang na ki japon la sonchali pen ta la bosan ali do lahai hoi ki japon ke
1: ang theke bangana li paklang
0: la lahai lahai lo la pen ko dambom dambom si non kidamtang ningkan suri hinira inquire ka thom ani kan la ta ola soprang dolang inkora ka thom kalang lo inkora ka thom ani kan la theriachiklo matlo pune long pa do pon la ebss pen akhil bhartiya sanskritit sang po tum ke pa do long ta da karbi traditional music culture and research institute of butung ariso rimso mate lada ke than butung tum pen da ke kan chipati dun lo samasi da ke kan don ke kan pang room se kan don amasi ke cheng se nong ilong lok la ta pune long lo ke pa da ke ke do la so pen da phia da ke pang dak lo la so mama ke da ke cheng sin nong il pen adun thu la pen ke thomanong ik long tum an ke international ke kanam nai palam thena
1: chipati
0: dam thunai ini rong thu mucha machi nili aprang hala nona chi than thuna kok po america dam ji puta prang hot ise penanga che thang do ba dam de america puta pen pen dam chi thang hala da ni tum chiklon sir kep nili ha dakta nili ke as a group leader ta nili lo penako choreographer mata lalo letum kadu ko bang trok kep do inu bhai ni phana men parno pon ni tum lonse po samsoning ti bari rong pharpi pencheng lok warklung ta dolo premingson mi lik ta ho topic lo hasot lahai bitung tum si tum america dam ji polam the do ma se hala so ta ni lita jutang jubat ke mithang dim pen cho kali ka pre dim ta ka paklang nam kan tung la pasan do ma chi rani le dun lo ma chi ke kan bang ta than bang ta wi amar choreographer lo ke than ke kan ke than bang ta hala so ta ni le ji ka than lo ama si hala so pen ma chi passport ke long lok lo ma chi ni li bang ke ki dun ji bhane chi sik lo ma chi ching wai lo butung tum pen ka do be ching wai lo an ke dubai mata ituma wa cm benda parnungang ko po cm dr tuliram rong hansar la langlita nangcharap chi tu don par ge ituma em art and culture em surjorong par sara ke hai nangcharap chi tu don ma si ka duk ave ni tuma ko dubai ta ke kan paklang nam long la abu dhabi pa dim long la ke prejiklo ni bhai crip opening ko ra pli meong la so pena phia ko ra ta second mate dun thu anong e hini nong e longun lok lo ako hada pen nako nang pang putulo nang tu mako kaprega dim chipati tu nang lage ke dam tang ningkan suri ni ra inkoi ra pho ningkan lo la bang ko thailand pattaya pa dim lo ako hala ta kadu ka vila khel bhartiya sanskriti sang la unesco tum se lang tum han kerap chitu dun la so pen long ta ni tum hini long e long dun lo la hilo nili la si nili prang pen ke mang ta nili mithang kar bia luna ke kan মানে ইন্টারন্যাশনাল পুনঙ্ক লদি বাংলাদেশ লোকালাম বেন ইন্টারন্যাশনাল মতে পিঠিয়ে দাং আচ্ছা তাইলং কে পালি দুঞ্জি ফান মানে নিঙ্গ মাথা লাপেন হালা দুবাই দাম হর বাংতে নিমিথাং মাথা আপ্রাং মানে কে মাং দো মিথাং তা ইন্টারন্যাশনাল আচ্ছা তাইলং মানে পিঠিয়ে দাং আচ্ছা তাইলং মানে মিথাং জুং জুং মাথা কান লং বেগ নাই পু আচ্ছা তাই কে মানে কে মাং দো লা সে হালা সহতা নিলি মিথাং মাথা কান কানুন ল সেতামেনন কে দামতাং থাইল্যান্ড পাঙ্গে নিলি তাকে এস এ গ্রুপ লিডার হিসাব সে নিলি দুন চল লেপেন হাতাক নিলি ফান গোল্ডেন মেন্টর অ্যাওয়ার্ড পুদা নিলি ফান হাতাক থাইল্যান্ড লং নিলি ফান তাই অ্যাওয়ার্ড নাং পিলো হাতাক হাস হতা লালো দে সি নিলি কি ক্লেম কে দাম পেন কেচে থেক লং পো বাঙ্গে নিলি লাহলো হা বি হেক পেন মানে মানে নিলি জুতাং জুপাত পু কি লুদুন পেন কি ক্লেম কে দাম লাপু আং থেকে লাল
1: কালাম মে পি কালাম ল স্যার আথেমা ইলি তুম কাদু কাবে তা নন বাংকে রিসেন্টলি নঞ্জং দুবাই পেন থাইল্যান্ড কে দাম পুঠাকে ইলি তো সোশ্যাল মিডিয়া লং তামে পেনাং কাছে থাং দল সিতামে লাস লং কমাত শিখে যা মতে কমাত শিখে থান লাই হুয়া পুঠাক বাংকে চিনি নেদারলাং তাহাই মেনে সিতামে পিনি ইলি তুম কাচিং কি আলাম থে কারজুলং পেন নাংলি ফান আনসে চিনি থুপো পোলে তুম ক্রয় পণ নাংলা পেন লাস লং ইলি তুম জুতাং জুবাত ফান মতে জুতাং জুবাত ক্লেম তুম সিতামে ক্লেম নাক নে পলাম থে চিনি পো পোলে ইলি তুম ক্রয় পণ নাং তাংরে স্যার নাংলি হা কে চেং পেন নন অফিসার আং ডেং আন লে দুন থু এডল তাংতে লাসং বং কে ক্লেম কে দাম নাংলি মো পেন চে থান এডল তাংতে নন বাংকে নাংলি বাংকে লবাং সো জুতাং জুবাত এতুম খে পেন না খে কাপ্রেক লবাং সো কাতার লিপ আসাই সি নন বাংকে নাংলি আর পু ল তাংতে নাংলি লা আনক্লেম এট পেন নন লবাং সর পু ডেং ডেট পেন নাংলি ইলি তুম আ খে পেন বাং আ কাপ্রেক আ খে তুম কো আন সি আ জুতাং জুবাত

0: penang tum kachithan pon dudu lasi mepiklo nangli la hai ke paklang pon apot lapen non adun thu nangli thanam tu tha ili tum jong si non nangli penang claim lo jutang jubata puthak pen ako jong si imithang jutang jubata phan matang te lami ki pinneng sumpot anso se pachit thang thu jilang polutang te ki joy ke pen ko sona bdc ke claim nang pon nangli rejukal jorat phan thanji masa
1: নিলি কামাথা কায়দা মাথা বেড়ালাম লোলকে আথে তুম কার্বি তুমকে ননকে কে টক পাং চেংল কিরিম কি বি পাং চেংল সেতা হাকু পেন ফুসার ফিসার পেন ইতুম লপু ওয়াং বম কে লকে আউ উই পেন চি থান চি মুম
0: কলা
1: বম পো নিং চি থাপ পো লপু সি ওয়াং বম ওরিয়াল ট্রেডিশন বুঝি পুলা লকে ওরিয়াল ট্রেডিশন চি ওয়াং বম আপচি আঝাকে কতে নি তে দলো আঝাকে আকুরটা কলাং মিয়ং কালি মিয়ং তালা সনা পড়নাং লে রকল লাসি নন নিলি রাধা ফান কে থানজি লাপেন কে পচিনি কংটুং আলাম থে বাং লাপুলো ওই কিমি লাপেন ওই বারি মাং বং পচিতি বক নাইজি আলাম থে বাং কে ওই বারি মতুম কে তকে থে খেদে লতিমা সেটা ওই কিমি তুমি তক তক থে পাংসিপ তো পাংসিপ থে
0: কলা
1: ভিডিও তো নেপ থে ফটো তো নেপ থে তাতে ওই কি ওই বারি মতুমকে লাতুমকে আনি আলো সিটি বি চললো তাংলে লাতুম মো সারবম সারবম প ইসা পোর্ট কে টেং নিপো সার প ক্রিপো মোগে কে ফুফিয়ারং জিদাম জিপো সাংতে চাম জিপো তাংতে সাংতে চাম জিপো তাংতে হালা সব মুনি কপি জিকে থেক মা কে লাগে আলাং ফান কে রিথম কে তালং লি
0: লং লি লং
1: লাসি আলাং কি বর ইট উঞ্চি দ হুত উই কি মিদুম পতে বক দুনসি ওপেনি লিকি পোসন কে টক পেন চেং লক কি পাংসি পেন চেং লক ডকুমেন্টেশন বুল হে ডকুমেন্টেশন পাংরুম দুন এটসি লাস হরম বাংকে ইসি আ বাংকে ইতুম কার্বিয়াং লং আলং মাতা ইসি আর্কাইভ পিন দুনাই আজি দিন ক্লুই মো আফিসি তামে মো ওবে থংকেপ ওবে নেনন কান ফারো ফিলে লাসো হরমু কু পিসি কারবি তুম কি লুন মা কে কান মা কোসন মা পিনলেং কোসন চা লুন মা কোসন তে অট মা হানসু কে প্লাং লুন কোসন মা বোর এট কোসন মা লা ক্লেম নং জি লা অল ইন্ডিয়া রিডিউ তা মে ওলতা ইসিয়া লতা অল ইন্ডিয়া রিডিউ তো না ক্লেম বম ল সেটা রিডিউ কার্য রাত মাসি কম্পিং নন বাঙ্গে লাংদাম লোক বুদাংতে সোশ্যাল মিডিয়া লং সিপি দেন নন বাঙ্গে সোশ্যাল মিডিয়া ইউটিউব লং সিপি দেন নং পো গুগল লং সিপি দেন নং পো ইনস্টাগ্রাম লং সিপি দেন নং পো বা ফেসবুক লং সিপি দেন নং পো কি রিলো দে লং ফিট লা লাসো আবার সাই বাংসি ক্লেম নং পো সেটা মে কে চেং সি কে ওই কিমি পেন ওই বারি মে তোমাং বং লা তোমাং বং পাচিতে বক নং লা পাচিতে বক আছো তা কালিলাং লা ওই কেমি তুমতা ওই বারি মে তোমাং কায় তা কার্যুদুন কি রি কপিলনে কুসন লা কুসন মা পু আলাম থে বাংকে লা কেনাং সট লাসি নিলি থানিং তুং কিদামতাং নিংকান সুরিন রা ইনকোয়ারি সি নিংকান নিলি চট নিলি সে মারলো বাংাতুমসন বাং বাংাতুমসন নিদলা পাকাকে পাকলাং কাং তুমদু বুক স্টলং দামন এ কে আপেল বি কে বল তাং হ সি কে ক্যাট তাং হ লাসং কে পাকলাং কাং তুমদু লাসং থ চিনি লিতা কার ইতুম কার বি জুং জুং আলাম থে পেন নিলি চট নার ক্যাপ সে মারলো নিলি লাকে নন ওই কি মিতুম কাচিনি নাংজি লাপেন আহরমু থেক লক পেন পাং থেক থেক নাই পুফান সিনি লি কমাথা দা নিলি ও চার্ট সে মারল হাবি দা বুক ইচু আহান হাবি দা হানা বাং সে মারল পেন ইঙ্কি ইঙ্কেট সে মারল লাপেন এ বাং আর পুম আর জন আেন দো পার্টস অফ দ্য বডি বলো লাপেন ইতুমকে পাংরে আমারাত হাবি দা মারাত মির আেন থে সেরে আেন নিলি কা দুক অবে সন নার ক্যাপ পিনচং ল সন নার ক্যাপ সে মার পিনচং সি নিলি পাজর দা পাজর ল লাল লাপেন সব হি আকো লা ইনুত পেন ইনুত পেন কার্যু হেদি সলাম থে কে লং আন লাম থে নিলি চিনি চ পেন কে চকচি
0: কলা
1: রাত ফান্দা পাচি নি নাই পুসি নিলি আ কিতাব তা সমসেল এ হ্যান্ড বুক অফ কার্বি ইন্ডিজিনাস ইডিবল প্ল্যান্টস পুসি আ কিতাব মেন কার্বি তুম হাকো পেন নাং চু বং ওয়াং বম আহান আমেন ভলিউম ওয়ান বে লাং তা নন নিলি কাদো কবে ফারো ইসি রা ট্রক্সিকে প্রা ইসি আহান মেন নিলি লং ল হান থু মে হেক পেন চেং লক লাপেন আকো লাসো পেন আকো ইতুমা জুতাং জুবার লং কপিনে কাছে রাব দুমা
0: লাহাই হুই আহান পেন
1: ও আহান পেন লাসি নন লাং দাম ল রিতার লিপ দাম ল বা নিলি কাচিনি কাং তুং পেন নিলি মুন্থি দাম ল লং ল পিনা গান হান কি ইতুম হান চত খালি দোয়াই তা দো তা দোয়াই পু বাঙ্কে ইতুম কে হাকো পেন চিনি দাম ওয়ে
0: কালা
1: তা চু বম ল বুঝি কিছু তা নামে বম ল আবে তা আবে বম কিছু তা সে তা নন বাঙ্কে লাপু বাং সাইন্স তুম রিসার্চ বম রিসার্চ বম ল মাছি কার্বি তুম হান কে নঙ্গে দোয়াই পুছে না পুরুন থলং মাছি ইলি দা দোয়াই দুক পু বাংসি চিনিয়াম থরং ল দোয়াই মানে দা কাহি নো বাং গালি আকে মে অ প্রাং কি মে দোয়াই বাং সে তা জুতাং জু বাট কাচরা লক পু বাঙ্গে লাগে দো ওয়েক ল বাঙ্গে বিসারলাম হানজারেং লাগে নেং নেং তুমলং দু
0: কালা
1: নেং নেং হানজারেং

0: juridam lang neng neng potom bolong tadu
1: apen
0: ingsum ingsum ke han
1: kala
0: han poi phis ta mel ta inti tum ke ko chunu pu pai ta kalam thek lang lilo
1: atomolong
0: atomolong la ta cherap lok lilo tuma khai pen cherap lok la si karbi tum ke ma karbi de kali khai so khai bari mare tribal tum an ke nampi namdur pen bangle ke cherap vet polam the bang dak se klang dak la
1: kala
0: la pen ayupo ta han
1: se
0: ta ayupo ta han poi phis ta mel ta hala hai molun long mangya kola ta klang thudel
1: kala
0: lun
1: long ta
0: mega chela lam thike te pa do lun long matha pulo ala long teron pe long dili la hai imu chi thialam long long teron bangke alang siki pulo hai imu phana ki pulo nang sang man ki mi ke che pachin ai upo chin che pachin bob jing se ta nang nang sang man barim ke che pachin phirkling
1: che
0: pache ka chin jo la pusan alam the do la ben plim plam bang tala ta thang ba be plim plam pu Sita tumuko patarlong kaya kakula da dutuko. Korte bangpo mirupu kang hon pukela panlumati. Ola buson si di dopi gridam lo putang te ahan tinta mane kupile lewe kupile de ka cerap dula.
1: Kala.
0: Lahan lo lasi nili ke kiri tar lip dam pen kilong dam malam te lapuhen lo mane la uwe kimi pen uwe barim la so bang pecikup ber nangji la pen ajong celang krisi te rimbi dun nangji.
1: Bir
0: tidun bom nangji malam te lal.
1: Me piglosar nari ke thanpo na pot. Lai hui alam the ili tum chemat khadam pamil purte ili tum kar bia khai ke hapir the nange plang pen masi ili tum ke ang thun si ili tum ange wang thorlo lasi mohet nang li kipu asondak taksi ili tum ajutang bang ke kechok lim bino lasi penang thekere tum ta me pu ili tum kar bi atum ke khai kang thim la lo sar tangte nang li la pa na sai ang deng ha laba sona thu cheng dun lo pu pen non an nang li penang asai claim lo la pen karbia khe phansi ke claim lo tangte la song bong pen nang li piniar ni an komane nang li phan nang ki pudun tot nang ki pudun sit la hai hu ya puthak matangte nang li kaelong nang li chepate mo me me la pusan lam the tame nang li do masa
0: la pusan nili ki claim bo mahut kiri tarli bahut nang ki pudun pini pukave nonanta nonga nang ka theklong bang ke mesen lo claim lo melo la pen joy ke joy phang si do hai sita elong dim sab so chiki mo me me do la puson jong si tumlong a kopila pa chimchom chipathu pusini li punang ko pathi pu ben
1: kala
0: chimchom chipathu pu yong si madu ta me non ove bare mu tum ta me ni pulo ove ki mi ove bare mang bong ke chingki chi chi tham pik nangi pulo sita jhakat ove bare mu tum jong si la puson ma tha rong lo putang te itu ma jutang alang ke thek pabang de komat ma ke thek non bisar lam ko ma ne mu ni jong si thek ও পুস্তামে লাগে থেকসের পুস্তামে লাগে থানতে কাং লং লিপেন মুকে আলাং থিপ চি পন পং জি মান বেত পো লাগে জুতাং কাং বোলু বুঝি নিলি পুদাম
1: আলাং থেক সন মাং আবে
0: আবে পো কাং বোলু বুঝি পুদাম পো
1: কালা
0: নি তুমি লং দিম ধরম সিং তের অন তুম পেন পাংসিপ দাম ল লুন পাংসিপ দাম ল আমা হালাস আনি লে সার ব্রা মেঙ্গে নিলি পানুং তুম তিল হে হালাস মুনি বাং পুলো লাস লুন জং সি নাইং পুতে নি তুম ফলা আন পয়সা না পি নাই আসিলা পো আন না পয়সা জং সি নাং জি pulu putang te lage lang liki jor de kang ason mandel
1: kala
0: pen nang pu mehdi ni ta nang nang tum long nalo sini sini nang lundun je pot ta me nang li nile pan ko pine amana peng do pul nang than do pan ta ni tum chini lo amana no bang ke tokling la nang pipe te lun le ba nang thanun de poson la poson do
1: kala
0: la si non oe bari ma tum ta la poson jong si dolo putang te lage tum ajutang kang buji nat mane
1: kala
0: la si la son se de nei pa আতে ওই কমি তুম লংসি ওই বারে তুম থানতে কাং কে পুতং তে লাই তুমা জুতং জুবাত কে লাগে ইসিয়ান দাম পয়েন্ট তং কক লাগে
1: মে পিগালাম লা সারনা লি কে থান পন ফটলাসি ইলি তুম পিনি কাচিং কি আলাম থে কারজুলং পেন এ ফ্রাং কে বাং জিলাং আতুম সি তামে ননা বাং কে লাসনা বাং ক্লেম দাম দেসি আকে মি আফান ক্লেম পু বলে তুম ক্রয় পন না তাং তে ইলি তুম আপর আলাম তা দো কপট ইল তো আপর আভাটা কাহন কে না সৎসার লাসি সারসার পালাম ধে মহেট নাংলি তা মেথান তুম আখে কে চেরা প্লাং সন্ধ্যাক থাকসি জিন্তি কং আফার তং অং মা লাম আফার তং অং মা দা পেন সন্ধ্যাক থাকসি হিম কে তো অং ইথু অং বিশার সনসি ইলি তুমা চিং কি নাই কে দো পিক লাং তাহাই মেনে সীতা ইলি তুম পর ভান্ডা কামা থা কে নাং সরপট তাংটে নাংলি সনসুরি আসাই চিবি কক পেন পিনি লাদাক আকাশবাণী ডিফু রেডিও স্টেশন লং কে বাং পট নাং ফান চুরো পার পিকল সার ননে ফ্রাং কে বাং লং কে ক্লেম কে দাম লং আনস্তামে এথাক হেম্ফু মুখ্রাং পিরা সেনজার নামলে নাং ফান আহির জুমি নাম পাপি দুন থুবম নাং টাং টেলি তুম চিংকি চেথানা লাম থেকে পিনিল আন্দে ইং টনি কং না কার্ডম
0: কার্ডম

0: চেনামদ চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লকে আকাশবাণী রিফু নন আর্যুক সঙ্গ লামজের আজাই মেঘ লামজের আজাই মেঘ লং নতুমার্যুক লংপ হান পরব আপুটা লামজের গিথান লামজের থান জিবং কেন সিং তার
3: হান পরব কে ইসন ইং নামালং কেদু খিজির আরিকা লাসরি কং থেও এ লাপেন বিও এ পেনাং আন আবাপ্লুম আলং তা জিরডুন থেক আজার থেং পি থেং ফং আলং সেটা জিরডুন থেক লাপেন আরিকাং দিংলেন লান আরিকাং পি আশেক আলং পেন আবোদন চেপামানসি চিংজক জি লাপেন জির জি লংলেকেমে মাথে কেচামসপ আলংকে কাচিংজক লাপেন কে খাই চান থেক ফিক কেক্রেং রো কেক্রেং তাই আলংকে খাই থেক থে হাকু পেন্তা কার্বি আখে এতুম লাসু আরি কাঙ্কে ইংনাম পি আরাই রাই মাতে ইংনাম আকুং কুং আর লক আরি রি আকাং সামদপ আদিম আলংসি কেদো কে অং পু চিনি পামেকা ইংনাম আলংসি কেদো আরি কাং পুসেতা টিকি আর চে লাপেন লানালোতে মেসেন বন্তা লংলে কাং সামদপ আদিম আলংসি আর চে নাংজি আতিংরি আলং পেন্তা আবুদন চিলোজি লাপেন আরো বহাং চিলোসি আকাপ্রেক আথিং পি আর রং আলং জিরডুন জি আলং কাপ্রেক আলং তেরেক দাম সেতা থি থে লাপেন চিংজক থেক কে এ কারচে কালানা আরি কাং কালি পুসেতা লানা মে লাপেন আর চেলোতে রেং কার্বি আখেই আতুম লাবাংস আহান চু লাপেন আনিং কেদক আতুম দো ও লাপেন কেচুপেন কাচেপাং থেক লাপেন আসাদ কাচেলাং আতেং কে লতা এ সন এ অক এ প্রাণ আফান কেমেসেন আহান হান পরব কে কিজির আরি কাং বিনং আরি কাং লাকে থেও এ লাপেন বিও এ লাপেন আরি কাং আলির কে লির সেং হান পরব কে নিমসুরি পাক আরি কাং পেন চিংলিত হয় আরবু আপাক থেতানটুন লাপেন আচিলুনাথ ইংচিম জ্বর আরবু আক্রক আলং আরবু এ পাক পাক আঞ্চত আরবু লির সেং লাপেন নেইলে

রেডিও কার্যভার হারাতাম, কাহনকে আপেতে মাঝে পেকটাং ঢাকল পট কমানে আপান আনি কে দগল পুলোতাং তে লাসো আপির থেকে মাদু পান্ধা ঠেকলং লিল আবাংস আপির বি আথা আলং নাংরা জেসি লেট দং তদাংতে প্রেম তেরাং কিলুনা লুন আর্ধুক্ষ নাম লামার জানমেনাকে লেখা